আকাশবাণী কলকাতা। আজ মঙ্গলবার, 6ই শ্রাবণ, 1948 শকাব্দ, 28ই জুলাই, 2026 খ্রিস্টাব্দ, 11ই শ্রাবণ, 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয়, 5:07 হয়ে 12 সেকেন্ড, সূর্যাস্ত 6:18 হয়ে 24 সেকেন্ড। শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 10 সেকেন্ড।

আমাদের সংবাদদাতা সহেলি মুখোপাধ্যায়। 9:30 আকাশবাণী পডকাস্ট অ্যানিমেশনের অন্তরালে এ বিষয়ে সুব্রত রায়ের সাক্ষাৎকার নিয়েছেন শর্মিষ্ঠা সরকার। 10:00 গানের ভেলা, উপস্থাপনায় দেবাদ্রিতা রায়। 11:00 যুবনীর অনুষ্ঠান শরীর স্বাস্থ্য, উপস্থাপনায় প্রিয়াশা চক্রবর্তী ও সৌরিক ঘোষ। বেলা 12:00 গিটার, শিল্পী সুভাষ বন্দ্যোপাধ্যায়। 12:15 লোকগীতি, শিল্পী মানস ভৌমিক। 12:33 কৃষিকাজের জন্য জল হওয়ার বিজ্ঞপ্তি, এরপর শুনবেন উন জমির জন্য ফসল। স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। টার্গি পালনে সফল বিশেষভাবে সক্ষম দেবাশিস মাইতির সফলতার গল্প। অনুষ্ঠানটি হাসিমপুর ফলতা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রেকর্ড করে নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 1:00 নির্বাচিত নজরুল গীতি, 1:45 মাননীয় সু, উপস্থাপনায় নীলিমা সাঁতরা। 2:30 সাঁওতালি অনুষ্ঠান, শিল্পী অর্জুন সরেন ও সহশিল্পীবৃন্দ। জীবনের স্বপ্ন এবং বাস্তবতা আলোচনা ভিত্তিক অনুষ্ঠানে অংশগ্রহণে প্রীতিলতা মুর্মু, জিত রায় টুডু, এমিলি হেমব্রম ও সহশিল্পীবৃন্দ। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনে অর্ক বন্দ্যোপাধ্যায়। বাইরে ঘুরে অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রক্তিম বরণ ময়রা। 5:30 বিদ্যার্থীদের জন্য দ্বাদশ শ্রেণীর ইংরাজি বিষয়ে পাঠদান করবেন বাগনান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ভাস্কর চন্দ্র আদক, সাথে 2 শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান, লোকগীতি পরিবেশন করবেন মালতী মান্ডি ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠান, হিপাটাইটিস কারণ ও প্রতিকার, এ বিষয়ে ডক্টর প্রেম কুমার হাঁসদার সাক্ষাৎকার, শুনবেন প্রথম পর্ব। 6:38 চাষী ভাইদের জন্য জল হওয়ার খবর, এরপর শুনবেন কৃষি কথার আসর। বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস প্রসঙ্গে শুভ্র রায় চৌধুরীর সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। 7:10 তরজা গান, পরিবেশনে প্রভাস হালদার ও সহশিল্পীবৃন্দ। 7:30 সমীক্ষা, বলবেন দেবর সিং ঘোষ। 8:00 আজকের প্রসঙ্গ, 8:15 শহর কলকাতা, অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অনুসমান চক্রবর্তী। 8:30 কথায় কাহিনী, ভারতবর্ষের লেখক কাহিনী রবিশঙ্কর বল, প্রযোজনা আশিস গিরি। 8:45 অর্থনীতির দুনিয়া, আলোচনা ভিত্তিক অনুষ্ঠান, অর্থনীতিতে জনসংখ্যার প্রভাব, অংশগ্রহণে অধ্যাপক প্রসেনজিৎ মুখোপাধ্যায় এবং অধ্যাপিকা ডক্টর অপর্ণা বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা শেহনাজ আব্দুর রৌফ, শুনবেন প্রথম পর্ব। 9:00 স্বাস্থ্য সংগীতের অনুষ্ঠান, শুনবেন সরোদ, শিল্পী রাজীব চক্রবর্তী। 9:30 শ্রবণী, প্রথমে স্বরচিত গল্প পাঠে বিনতা রায়চৌধুরী, পরে স্বরচিত রম্য গদ্যে রজতেন্দ্র মুখোপাধ্যায়। 10:00 বাংলা ছায়াছবির গান, 10:30 নজরুল গীতি, শিল্পী অসীমা দুবে। 10:50 লোকগীতি, শিল্পী মানস ভৌমিক। 11:10 স্বাস্থ্য সংগীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী অরুণ কুমার বসু। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত, শুনবেন সরোদ, শিল্পী রাজীব চক্রবর্তী। 6:25 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী দেবব্রত বিশ্বাস। 6:35 রামচরিত মানস, শুনবেন 185তম পর্ব। আর 6:45 ভজন, শিল্পী শম্পা রায়। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় মেঘবালিকা আচার্য। 8:30 নজরুল গীতি, শিল্পী অসীমা দুবে। 8:50 গিটার, শিল্পী সুভাষ বন্দ্যোপাধ্যায়। 9:10 রাজধারা, উপস্থাপনায় পূজা মিশ্র। 10:15 অঞ্জুমান। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় প্রজ্ঞাশ্রী ভৌমিক। 12:00 সুরভি, 12:20 পাশ্চাত্য অনুষ্ঠান। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় প্রজ্ঞাশ্রী ভৌমিক। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সরোদ, শুনবেন সরোদ, শিল্পী রাজীব চক্রবর্তী। দ্বিতীয় দিবসে বিকেল 5:10 গিটার, শিল্পী সুভাষ বন্দ্যোপাধ্যায়। 5:20 উর্বশী, উপস্থাপনায় প্রীতি মুরারকা। 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা। 6:30 গুল গুলশান। 7:10 নজরুল গীতি। 7:30 দর্পণ। 8:00 ছায়াছবির গান। 8:15 সংসদ পর্যালোচনা। 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন ম্যান্ডোলিন, শিল্পী সরোজ বড়ুয়া। এরপর পাশ্চাত্য সঙ্গীত, উপস্থাপনায় রাজীব বসাক। 11:10 হিন্দি চাচিবি গানের অনুষ্ঠান। শুনলেন আজ সারাদিনে গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে। এখন সুবদ্ধ সঙ্গীত, এই অনুষ্ঠানে শুনবেন সরোদ, শিল্পী রাজীব চক্রবর্তী। রাগ প্রথমে বৈরাগী, পরে জৌনপুরী।

প্রথমে বৈরাগী ও পরে জৌনপুরী রাগে শুনলেন শরৎ। শিল্পী ছিলেন রাজীব চক্রবর্তী। সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী দেবব্রত বিশ্বাস।

শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ছিলেন দেবব্রত বিশ্বাস। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

একটা না অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন। নিজের পাসওয়ার্ড যেখানে সেখানে লিখে রাখবেন না। পাসওয়ার্ডের সুরক্ষা আপনার সুরক্ষা নিশ্চিত করবে। সুরক্ষিত থাকুন ডিজিটালি। আপনার পেমেন্ট সংক্রান্ত কোনো তথ্য যেন ইন্টারনেট ব্রাউজারে সংরক্ষিত না থাকে। সুরক্ষিত থাকুন ডিজিটালি। নির্ভরযোগ্য নয় এমন কোনো সফটওয়্যার আপনার মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড করবেন না। সুরক্ষিত থাকুন ডিজিটালি। ব্লুটুথের মাধ্যমে ফাইল বা তথ্য শেয়ার করার জন্য অচেনা কোনো ব্যবহারকারীর কাছ থেকে অনুরোধ এলে সে অনুরোধ গ্রহণ করবেন না। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা। কোনো অ্যাপ ইনস্টল করবার আগে সেই অ্যাপ কি কি অনুমতি চাইছে আপনার মোবাইল বা কম্পিউটারে তা পড়ে বুঝে নিন। এই অনুমতির পরিণতি অনিশ্চিত মনে হলে আরও একবার ভেবে নিন। সুরক্ষিত থাকুন ডিজিটালি।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন ধারাবাহিক রামচরিত মানস, আজ শুনবেন 185তম পর্ব।

শুনলেন ধারাবাহিক রামচরিতমানস। আজ শুনলেন 185তম পর্ব। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন ভজন, শিল্পী শম্পা রায়। প্রথম ভজনটির রচয়িতা মীরা।

ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা। হঠাৎ কেন রবি ঠাকুরের শরণাপন্ন হয়ে পড়লাম? বলছি বলছি, আজ 28 জুলাই বিশ্ব পরিবেশ সংরক্ষণ দিবস। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আজ থেকে বহু বছর আগে তরুণ নবীনদের প্রতি যে দাগ দিয়েছিলেন, প্রকৃতির এই চরম সংকটের দিনে দাঁড়িয়ে এই ডাক যেন আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে, তাই না? আমাদের ভেতরের সেই সবুজটা, সেই চিরতরুণ প্রাণশক্তিকে জাগিয়ে তোলার দিন আজ। তাই আজকের সুপ্রভাতে আমি, মানে তোমার যুববাণীর বন্ধু মেঘবালিকা, তোমার সঙ্গে কিছুক্ষণ আড্ডা দেব এই সবুজ সংরক্ষণ নিয়ে। তার মানে আবার ভাবতে বসো না।

প্রচুর জ্ঞানের কথা আলোচনা করব। তোমাকে বলবো এটা করো, ওটা করো, এটা করো না, সেটা করো না, না তা একেবারেই নয়। আজ এই সকালে একটু অন্যরকম কথা বলবো, একটু অন্যভাবে আড্ডা দেব। আজকের এই সকালে একবার ভেবে দেখো তো, আমাদের এই নীল সবুজ গ্রহটা প্রতিদিন সকালে আমাদের কত কি নিঃস্বার্থভাবে দেয় না? ভোরের এই পরিষ্কার বাতাস, আলো, জীবনদায়ী জল, উর্বর মাটি, অথচ আমাদের প্রতিদিনের তীব্র ব্যস্ততায় আমরা কখনো থমকে দাঁড়িয়ে পৃথিবীতে এই যে থাকছি, এত কিছু পাচ্ছি, ধন্যবাদ জানাতেই পারি না। হ্যাঁ, সবসময় হয়তো মুখে বলে ধন্যবাদ জানানোর কথা বলা হয় না, অন্যভাবে। তাই আজকের এই সফরটা সাজিয়েছি এরমভাবেই যে আমাদের এই যে পৃথিবীর সঙ্গে যে নিবিড় বন্ধনটা আবার নতুন করে আবিষ্কার করব আমরা একসঙ্গে। আর কথা হবে সবুজ নিয়ে, পরিবেশ সচেতনতা নিয়ে, আমাদের দৈনন্দিন জীবনের এমন কিছু ছোট ছোট পরিবর্তন নিয়ে যা আগামী দিনে আমাদের পৃথিবীটাকে বাঁচিয়ে রাখতে পারে। আচ্ছা, এই যে এত কথা বলছি পরিবেশ সংরক্ষণ দিবস, এর পেছনে ইতিহাসটা কি ছিল জানো? ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার আনুষ্ঠানিকভাবে আজকের দিনটিকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে ঘোষণা করে। আর এই উদ্যোগের মূল উদ্দেশ্যই কিন্তু ছিল প্রকৃতির গুরুত্ব, ভবিষ্যৎ পৃথিবীর সুস্থতার জন্য টেকসই অভ্যাসের প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া। তারপর ধরো বিশ্বজুড়ে বিভিন্ন সংস্থা তখন থেকে শুরু করলো আর কি, যে সরকার এবং নানা দেশের সরকার, তারা সচেতন নাগরিকরা নানা কর্মসূচির মাধ্যমে শুরু করলো পরিবেশ সংরক্ষণ নিয়ে কথা বলা, জলবায়ু পরিবর্তন নিয়ে কথা বলা, সেটার মোকাবিলা করা, পৃথিবীর জীববৈচিত্র্য সুরক্ষার বার্তা ছড়িয়ে দেওয়া, এই সমস্ত কথা শুরু হলো তারপর থেকে। আর সত্যি কথা বলতে প্রকৃতি রক্ষা কেবল কোনো সরকার বা আন্তর্জাতিক সংস্থার তো কাজ নয়, এটা তোমার, আমার, আমাদের সবার প্রতিদিনের দায়িত্ব। তাহলে আর দেরি কেন বলো, আমাদের আজকের আড্ডা শুরু করা যাক। কিন্তু তার আগে একটা কিন্তু আছে, এই যে কিন্তুটা হলো যে আমরা এখন একটা গান শুনবো, তারপর ফিরে এসে আড্ডায় আসবো। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকো, শুনতে থাকো

1914 সালে আজকের দিনে অস্ট্রিয়া হাঙ্গেরি সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। 1938 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন বাংলা চলচ্চিত্র জগতের অত্যন্ত সফল ও বিশিষ্ট অভিনেতা, চিত্রনাট্যকার, চলচ্চিত্র পরিচালক সুখেন দাস। 60 থেকে 80-এর দশক পর্যন্ত তিনি অসংখ্য বাণিজ্যিকভাবে সফল ও আবেগঘন চলচ্চিত্র উপহার দিয়েছেন বাংলা সিনেমাকে, সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছেন তার কাজকে। প্রতিশোধ, মান অভিমান, মাচণ্ডী, মিলনতিথির মতো বহু ব্লকবাস্টার ছবি পরিচালক অভিনেতা তিনি ছিলেন। বাণিজ্যিক ধারার চলচ্চিত্রে সাধারণ মানুষের দুঃখ, সুখ, সামাজিক মূল্যবোধ নিপুণভাবে ফুটিয়ে তোলার ক্ষেত্রে তার অবদান অনন্য। 2004 সালের 9 ডিসেম্বর এই জনপ্রিয় চলচ্চিত্র ব্যক্তিত্ব শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯৫৬ সালে আজকের দিনে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় বাঙালি তাত্ত্বিক পদার্থবিদ অশোক সেন জন্মগ্রহণ করেন। তিনি বিশ্বজুড়ে স্টিং থিওরিতে অসামান্য যুগান্তকারী গবেষণার জন্য বিশেষভাবে সুপরিচিত। স্টিং ফিল থিওরির এস ডুয়ালিটি, সেন কনজেকচারের মতো জটিল তাত্ত্বিক আবিষ্কারের মাধ্যমে তিনি আধুনিক পদার্থবিজ্ঞানের জগতে এক নতুন দিগন্ত উন্মোচন করেন। গবেষণার অসামান্য অবদানের জন্য তিনি 2012 সালে বিজ্ঞানের অন্যতম মর্যাদাপূর্ণ ফান্ডামেন্টাল ফিজিক্স প্রাইজ লাভ করেন। এছাড়া তিনি রয়্যাল সোসাইটির ফেলোশিপ, আইসিটিপি ডিরাক পদক, ভারত সরকারের পদ্মশ্রী, পদ্মভূষণ সম্মাননায় ভূষিত হয়েছেন। বর্তমানে তিনি এলাহাবাদের হরিশ্চন্দ্র গবেষণা ইনস্টিটিউটে বিশেষ অধ্যাপক হিসেবে কর্মরত। ১৯৯২ সালে আজকের দিনে ভারতীয় চলচ্চিত্র জগতের কিংবদন্তি অভিনেতা পরিচালক আমজাদ খান শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হিন্দি চলচ্চিত্রে খলনায়ক ও চরিত্র অভিনেতা হিসেবে তিনি এক অবিস্মরণীয় ভূমিকা রেখে গেছেন। ১৯৭৫ সালে কালজয়ী চলচ্চিত্র শোলেতে খলনায়ক গব্বর সিংয়ের চরিত্রে তার অনবদ্য কালজয়ী অভিনয় তাকে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক চিরস্থায়ী খ্যাতি এনে দেয়। দীর্ঘ অভিনয় জীবনে তিনি 300+ চলচ্চিত্রে কাজ করেছেন, যার মধ্যে সতরঞ্জ কে খিলাড়ি, মুকন্দর কা সিকন্দর, লাওয়ারিশ, কুরবানি বিশেষভাবে উল্লেখযোগ্য। অভিনয় শৈলীর পাশাপাশি তাঁর অনন্য কণ্ঠস্বর ও বাচনভঙ্গি ভারতীয় সিনেমা প্রেমীদের মনে আজও সমানভাবে ভাস্বর। ১৯৯৭ সালে আজকের দিনে বিশিষ্ট অভিনেতা, নাট্যকার, নির্দেশক সত্য বন্দ্যোপাধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বাংলা থিয়েটার, রেডিও, চলচ্চিত্রে একজন দক্ষ ও প্রতিভাবান চরিত্র অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। 300+ চলচ্চিত্র অভিনয় করা এই শিল্পী নায়ক, মহাপুরুষ, দাদার কীর্তি, শ্রীমান পৃথ্বীরাজ, জন অরণ্য এবং চার মূর্তির মতো অসংখ্য বিখ্যাত ছবিতে তার চমৎকার অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করেছিলেন। চলচ্চিত্রের পাশাপাশি নাট্যজগতে তাঁর অবদান অপরিসীম। তাঁর রচিত নহবত নাটকটি টানা 1600 রজনী প্রদর্শিত হয়ে এক ঐতিহাসিক রেকর্ড সৃষ্টি করেছিল। বাংলা বিনোদন জগতে তাঁর বহুমুখী সৃজনশীল অবদান চিরস্মরণীয়।

2010 সালে আজকের দিনে আধুনিক বাংলা গানের অন্যতম শ্রেষ্ঠ গীতিকার কবি শ্যামল গুপ্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই প্রখ্যাত গীতিকার বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে আধুনিক গানকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন। সতীনাথ মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, শচীন দেব বর্মন, লতা মঙ্গেশকর এবং তার সহধর্মিনী আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে অসংখ্য কালজয়ী ও জনপ্রিয় গান তাঁরই সৃষ্টি। বাংলা সংস্কৃতি জগতে তার সৃজনশীল অবদান চিরস্মরণীয়। ২০১৬ সালে আজকের দিনে বিশিষ্ট ভারতীয় বাঙালি কথা সাহিত্যিক ও মানবাধিকার কর্মী মহাশ্বেতা দেবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯২৬ সালে ১৪ জানুয়ারি জন্মগ্রহণ করা এই প্রখ্যাত সাহিত্যিক তার লেখনীর মাধ্যমে পশ্চিমবঙ্গ, বিহার, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের আদিবাসী ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবন সংগ্রাম, শোষণের ইতিহাস ও অধিকারের অর্জনের কাহিনী নিপুণভাবে ফুটিয়ে তুলেছিলেন। তার রচিত কালজয়ী উপন্যাস সাহিত্যের মধ্যে অরণ্যের অধিকার, হাজার চুরাশির মা, ঝাঁসির রানী, সনদায়নী, রুদালি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ। সাহিত্যের পাশাপাশি তিনি সাঁওতাল, মুন্ডা, লোধা, সবরদের মতো অনগ্রসর শোষিত জনগোষ্ঠীর মৌলিক অধিকার রক্ষার জন্য আজীবন লড়াই করেছেন। তার এই অনন্য অবদানের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার, জ্ঞানপীঠ পুরস্কার, রামান ম্যাগসেসে পুরস্কার এবং ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মাননা পদ্মবিভূষণে ভূষিত হন। শোষিত বঞ্চিত মানুষের পক্ষে তার প্রতিবাদী কণ্ঠ, সৃজনশীল লেখনী চিরস্মরণীয়। প্রতি বছর আজকের দিনে বিশ্বজুড়ে অত্যন্ত গুরুত্বের সাথে পালন করা হয় বিশ্ব হেপাটাইটিস দিবস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের উদ্যোগে পালিত অন্যতম প্রধান আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসগুলোর মধ্যে এটি একটি। মূলত মারাত্মক যকৃত রোগ, হেপাটাইটিস সম্পর্কিত ঝুঁকি, এর বিভিন্ন ধরন, প্রতিরোধ ব্যবস্থা, দ্রুত পরীক্ষা ও সঠিক চিকিৎসার প্রয়োজনীয়তা সম্পর্কে বিশ্বব্যাপী জনসচেতনতা বৃদ্ধি করাই এই দিনটি পালনের প্রধান উদ্দেশ্য। নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী ডক্টর বারুক ব্লুমবার্গ হেপাটাইটিস বি ভাইরাসটি আবিষ্কার করেন এবং প্রাণঘাতী ভাইরাসের প্রতিষেধক টিকা উদ্ভাবন করেছিলেন। চিকিৎসা বিজ্ঞানে তার এই অনবদ্য যুগান্তকারী অবদানকে সম্মান জানাতে, স্মরণীয় রাখতে তার জন্মদিন ২৮ জুলাইকে বিশ্ব হেপাটাইটিস দিবস হিসেবে বেছে নেওয়া হয়। বর্তমানে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ভাইরাসবাহিত এই লিভারের রোগে আক্রান্ত, যার একটি বড় অংশই কিন্তু অনির্ণীত অবস্থায় থেকে যায়। সঠিক সময়ে পরীক্ষা ও ভ্যাকসিনেশনের মাধ্যমে হেপাটাইটিস প্রতিরোধ করা সম্ভব, এই বার্তাই ছড়িয়ে দিয়ে বিশ্বকে হেপাটাইটিস মুক্ত করাই এই বিশেষ দিবসের মূল লক্ষ্য। এই ছিল আজকের দিনের কথা।

শুনছিলে গান বনুশ্রী সেনগুপ্তর কণ্ঠে। আর আমরা কথা বলছিলাম সুপ্রভাতে বিশ্ব পরিবেশ সংরক্ষণ দিবস নিয়ে। সত্যি সবুজ ডালপালার গান শুনছিলাম আর আমরা সবুজ গাছপালা নিয়েই তো কথা বলছি। আর পরিবেশ, বাস্তুতন্ত্র, সংরক্ষণ, এইসব শব্দগুলো বললে আমাদের মাথার মধ্যে যেটা প্রথমেই ভেসে আসে যে বাবারে বাবা, অনেক বড় বড় কথাবার্তা হচ্ছে, আমি বাবা এসব বুঝি না। কিন্তু তেমনটা কি নয়, সবসময় কি তেমনটা হয়? আমার তো মনে হয় না। মানে ধরো আমার মতো সাধারণ মানুষ যদি একটু একটু করে চেষ্টা করি তাহলে তো অনেক কিছু হবে। যেমন ধরো এই যে পরিবেশ রক্ষার কথাই যে বলছি, এই লড়াইটা তো সবসময় কোনো গবেষণাগারে তৈরি হচ্ছে না, বা তোমার আমার বসার ঘর থেকে তৈরি হচ্ছে, ভাড়ার ঘর থেকে তৈরি হচ্ছে, বা ধরো তোমার রোজ সকালের রান্নাঘর থেকে তৈরি হচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে যখন তুমি ব্রাশ করছো, কতক্ষণ কলটা বা ট্যাপটা খোলা রয়েছে, জল পড়ে যাচ্ছে না? বা বাথরুমে বালতি বসিয়ে রেখে এসছো, সেটা ভরে ভরে জল পড়ে যাচ্ছে। তুমি পাশের ঘরে হয়তো টিভি দেখছো বা মোবাইলে স্ক্রল করছো।

আমরা ভাবি যে এইটুকু তো জল ফেললাম, এমন কি যায় আসে। কিন্তু এই যে আমার মতো তোমার মতো প্রতিদিন কোটি কোটি মানুষ এই সামান্য এইটুকু জল ফেলছে, এই এইটুকুগুলো জমে জমে কিন্তু একটা নদী শুকিয়ে ফেলার মতো ক্ষমতা রাখে। আজ আমাদের পৃথিবীতে জনসংখ্যা 800 কোটির ঘর ছুঁয়ে ফেলেছে, অর্থাৎ এতগুলো মুখ, এতগুলো পরিবার প্রতিদিন এই পৃথিবীর জল, আলো, বাতাস আর মাটি ব্যবহার করছে। বিজ্ঞানীদের আশঙ্কা, আমরা যেভাবে জল অপচয় শুরু করেছি তাতে আগামী 50 বছরের মধ্যে অনেক বড় বড় শহরের মানুষ খাওয়ার জলটুকু পাওয়ার জন্য হাহাকার করবে। আর একটা খুব সাধারণ অভিজ্ঞতার কথা বলি, বাজার করার কথা। আমরা যখনই বাজারে যাই, সবজি বিক্রেতা বা মাছ বিক্রেতার কাছ থেকে প্লাস্টিকের প্যাকেটটা বাড়িয়ে দেয় তাঁরা, আর আমরা সহজেই সেটা নিয়ে নিই। আমরা কিন্তু না বলি না, আমরা উল্টে বলি দিন দিন বাড়িতে কাজে লাগবে। তারপর যখন মাস শেষ হয়ে যায়, দেখা যায় যে ঘরের ঠিক একটা কোণায় ডাস্টবিনের কাছে বা অন্য কোথাও শয়ে শয়ে প্লাস্টিক জমা হয়েছে। আর সেই প্লাস্টিকগুলো কী করছি আমরা? পরে ফেলে দিচ্ছি, কারণ সব তো আর লাগে না কখনো। তার ফলে কী হয় সেটা তো আমরা জানি, রাস্তা জলমগ্ন হয়ে যায়, কারণ ড্রেনে আটকে যায়। এবং যদি ড্রেনেও আটকে সেখান থেকে চলেও যায়, তারপরে কি হয়, শেষমেশ সেই অবোধ মাছগুলোর পেটে যায়, তারা অসুস্থ হয়, সব মিলিয়ে পুরো বাস্তুতন্ত্রটা ক্ষতিগ্রস্ত হয়। এবার তুমি হয়তো ভাবছো যে আমি তো একা প্রতিদিন প্লাস্টিক ব্যবহার বন্ধ করলে পৃথিবী তো রাতারাতি বদলে যাবে না। কিন্তু যদি এরকম হয় যে তুমি কাল থেকে কাপড়ের ব্যাগ ব্যবহার করে, মানে তুমি অন্য ব্যাগ ব্যবহার করে বাজার করতে যাচ্ছ প্লাস্টিক বাদ দিয়ে, তখন তোমার ক্ষেত্রে তোমার বন্ধু তোমাকে দেখে হয়তো পরের দিন চেষ্টা করতে পারে, বা তোমার পাশের বাড়ির যে কাকিমা তোমাকে দেখে অনুপ্রাণিত হলো, তিনি চেষ্টা করলেন। এই যে ছোট ছোট করে চেঞ্জ, এটাও অনেক। আমরা সাধারণ মানুষরা যতক্ষণ, যখনই সচেতন হচ্ছি তখনই কিন্তু সমাজ বদলাচ্ছে। যতক্ষণ না আমরা এটা নিয়ে ভাবছি সবাই মিলে, ততক্ষণ পর্যন্ত কিছু হবে না। কিন্তু আসলে আমাদের বেঁচে থাকা, আমাদের পরিবারের ভবিষ্যৎ, আমাদের সন্তানের হাসি মুখের আলো, সব কিছুই কিন্তু সুস্থ প্রকৃতির ওপর দাঁড়িয়ে রয়েছে। প্রকৃতি বাঁচলে তবেই কিন্তু আমরা বাঁচব। যাই হোক, অনেক গভীর আলোচনা করলাম, অনেক জ্ঞান দিলাম তোমাদেরকে, এবার বরং একটু স্বাদটা বদলে নিই, অর্থাৎ একটা গান শুনে নিই। ফিরে আসছি গানের পর।

শুনলে গান, ফিরে এলাম গানের পর। এতক্ষণ আমরা প্রতিদিনের ঘরের কথা, টুকিটাকি অভ্যাসের কথা বলছিলাম, কিন্তু জানো তো এই যে প্রকৃতিকে বাঁচানোর লড়াই, এটা কিন্তু আজ নতুন নয়, এটা আমরা সবাই জানি। কিন্তু এটার যে আমাদের বাংলা সাহিত্যে কতখানি প্রভাব আছে সেটা আমরা মাঝে মধ্যেই ভুলে যাই। বাংলা সাহিত্য যুগে যুগে পরিবেশ সংরক্ষণ, জঙ্গল রক্ষা, মাটির অধিকারের কথা বলে এসছে। আমাদের লেখকেরা কত আগে থেকেই বুঝেছিলেন যে গাছ কাটলে কেবল ছায়া নষ্ট হয় না, নদীকে বাঁধলে কেবল জল আটকে যায় না, একটা পুরো সভ্যতা, মানুষের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যায়। একবার ভেবে দেখো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী মুক্তধারা নাটকের কথা। যন্ত্র সভ্যতার অন্ধ লোভের বিরুদ্ধে দাঁড়িয়ে সহজ স্বাভাবিক প্রবাহ আর নদীকে বাঁধমুক্ত করার কথা বলছে সেখানে। জীবনানন্দ দাশের কবিতাই ধরো না, আবার আসবো ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। রূপসী বাংলার কবিতাগুলোও ধরো, আমাদের মাটির প্রতি, প্রকৃতির প্রতি একটা গভীর ভালোবাসায় বেঁধে দেয় তারা। কবিতাগুলোই এমন, তাদের কবিতা, তাদের লেখা বারবার আমাদেরকে প্রকৃতির কাছে ফিরিয়ে দেয়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কথা না বললে তো পরিবেশ সাহিত্যিক রূপায়ণ একেবারে অসম্পূর্ণ থেকে যায়। তার আরণ্যক উপন্যাসের কথা মনে আছে তো? সেই সুদূর জঙ্গল, আদিম প্রকৃতির রূপ বর্ণনা, সেই তো রূপ আমাদেরকে শেখায় যে প্রকৃতি তো কোনো ভোগ্যের বস্তু নয়, সে এক পরম অনুভূতি, আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা। আবার ইচ্ছামতী উপন্যাস, সেখানে সেই নদীর তীরের বৈচিত্র্য, ভেষজ উদ্ভিদ, নদীর স্বাভাবিক জীবন, সেই যে নিখুঁত বিবরণ তিনি দিয়েছেন তা তো পরিবেশ সংরক্ষণের এক অনন্য দলিল। একইভাবে মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা যদি বলি, পদ্মা নদীর মাঝি কিংবা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের হাঁসুলি বাঁকের উপকথা, আমরা দেখছি যে নদী প্রকৃতি মেজাজের ওপর কীভাবে সাধারণ মানুষের জীবন জীবিকা নির্ভর করে। প্রকৃতির ওপর আঘাত মানেই যে মানুষের অস্তিত্বে আঘাত, তাই উপন্যাসগুলো আরও বেশি করে ফুটিয়ে তুলেছে আমাদের কাছে। আর যন্ত্র আর প্রকৃতির এই দ্বন্দ্বকে খুবই চমৎকারভাবে তুলে ধরেছেন সুবোধ ঘোষ তার ছোট গল্প অযান্ত্রিকে। তবে অরণ্য রক্ষা, আদিবাসী সমাজ, পরিবেশ আন্দোলনের কথা বলতে গেলে যার নাম সবচেয়ে আগে শ্রদ্ধার সাথে মনে পড়ে, তিনি আমাদের প্রিয় মহাশ্বেতা দেবী। তার বিখ্যাত উপন্যাস অরণ্যের অধিকারের কথা নিশ্চয়ই তোমার মনে পড়ছে। আর এ প্রসঙ্গে বলি, আমরা অবশ্য একটু আগেই শুনছিলাম তার আজ প্রয়াণ দিবস, তো আমরা সেই দিনকেই অদ্ভুতভাবে আমরা এই আলোচনা করছি। বিরসা মুন্ডার সেই যে ঐতিহাসিক লড়াই অরণ্যের অধিকারে, সে কথা তো মনে আছে সকলেরই। এই উপন্যাসটা তো কেবল একটা ইতিহাসের পাতা নয়, আমার মনে হয় এটা ভারতের অন্যতম সেরা এক পরিবেশ সংরক্ষণ, অরণ্য রক্ষার রাজনৈতিক সামাজিক দলিল। ব্রিটিশ সরকার যখন ফরেস্ট অ্যাক্ট তৈরি করে আদিবাসীদের নিজেদের ভিটে মাটি আর জঙ্গল থেকে উচ্ছেদ করে দিচ্ছে, জঙ্গলকে

কষ্টে নিজেদের ব্যবসার জন্য কাঠ পাচার করতে চাইছে, তখন বিরসা মুন্ডা ও তার সঙ্গীরা তীব্র প্রতিরোধ গড়ে তুলছে। সেই সময়টা মহাশ্বেতা দেবী খুব স্পষ্ট করে দেখিয়েছেন তার লেখায়। আদিবাসী মানুষগুলো কিভাবে জঙ্গল কেটে সাফ, মানে কিভাবে তারা বেঁচে রয়েছে জঙ্গলটাকে আঁকড়ে ধরে, তারা তো জঙ্গল কেটে সাফ করে না, তারা অরণ্যকে পুজো করে, তারা আগলে রাখে অরণ্যকে, কারণ তারা জানে জঙ্গল বাঁচলে তবেই বাতাস বাঁচবে, জল বাঁচবে, পৃথিবী বাঁচবে, আর তারাও বাঁচবে। তাদের সেই লড়াই ছিল অরণ্যের বাস্তুতন্ত্র প্রথাগত সংরক্ষণকে বাঁচিয়ে রাখার লড়াই। বাংলা সাহিত্য আমাদের বারবার মনে করি দেয় গাছগাছালি নদী পাহাড় কোনো রূপকথা নয়, এরা আমাদের অস্তিত্বের অঙ্গ। সাহিত্যিকেরা তাঁর কলম দিয়ে, তাঁদের কদম দিয়ে যে লড়াই লড়েছেন, আজ পাঠকের জায়গায় দাঁড়িয়ে সেই সবুজকে ভালোবেসে আগলে রাখার দায়িত্ব কিন্তু তোমার আমার সকলের। আর এই দায়িত্ব মনে করার সঙ্গে সঙ্গে চলো সাহিত্যের এই সোঁদা গন্ধ মেখে আমরা অরণ্যের আবহ বুকে নিয়ে আরেকটা গান শুনে নিই। ফিরে আসছি গানের পর, সঙ্গে থেকেও কিন্তু

ফিরে এলাম গানের পর। শুনছিলে গান রূপঙ্কর বাগচির কণ্ঠে। আর আজকে আমরা আড্ডা দিচ্ছি বিশ্ব পরিবেশ সংরক্ষণ দিবস নিয়ে। তো আমরা আগের পর্বে কথা বলছিলাম সেই সমস্ত সাহিত্যিকদের নিয়ে যারা আমাদেরকে প্রকৃতিকে ভালোবাসতে শিখিয়েছে। তো কিন্তু এবার প্রশ্ন হলো যে আজকের দিনে দাঁড়িয়ে তুমি নিজের ঘরে বসে কিভাবে ভালোবাসার প্রমাণ দেবে? সত্যি তো আমরা অনেক সময় বলি, মনে করি যে পরিবেশ রক্ষা মানেই খুব কঠিন কিছু, জঙ্গলে ছুটে যেতে হবে বা সেই গাছগাছালির

কাছে পড়ে থাকতে হবে, তাদেরকে যত্ন করতে হবে, ব্যাপারটা তো সেরকম একদমই নয়। বরং ছোট ছোট ব্যাপার, ধরো আমার প্রতিদিনের ছোট কিছু সহজ পরিবর্তন, অভ্যাসের পরিবর্তন অবশ্যই, তবেই সেগুলোই কিন্তু পরিবেশ সংরক্ষণের একটা মাধ্যম হতে পারে, একটা অঙ্গ হতে পারে, তাই নয়? দেখো, সবুজ পরিবেশ গড়ে তোলার জন্য তুমি আমি তোমার প্রতিদিনের জীবনে তো চেষ্টা করতে পারি। আমরা অনেক কিছু ভাবি কিন্তু করে উঠতে পারি না, অনেক বড় বড় জিনিসপত্র ভাবি কিন্তু শেষ পর্যন্ত ছোটগুলোও করে উঠতে পারি না। সেই ছোটগুলোই বরং আরেকবার একটু মনে করি আমরা। যেমন ধরো জল বাঁচানো, ওই যে বলছিলাম সকালবেলা ব্রাশ করার সময় ট্যাপটা বন্ধ রাখা, বা স্নানের সময় অযথা শাওয়ার ব্যবহার না করে বালতি ব্যবহার করা, যদি শাওয়ার একান্ত ব্যবহার করতে হয় তাহলে সময়টা কমানো, আর সম্ভব হলে বৃষ্টির জল ধরে রাখা, এইটা কিন্তু একটা দারুণ ব্যাপার, কারণ সেটাকে পরে গাছে জল দেওয়া যাবে। প্লাস্টিককে না বলা, বাজারে যাওয়ার সময় সবসময় হাতে একটা কাপড়ের ব্যাগ রাখা, যেটা একটু আগে বলছিলাম, সেইটা ব্যবহার করা, এবং তার সঙ্গে ধরো প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের টিফিন বক্স, আমরা অনেক কিছু প্লাস্টিকের জিনিসপত্র ব্যবহার করি, সেইগুলো যদি একটু কমানো যায়, পুনর্ব্যবহারযুক্ত স্টেনলেস স্টিল বা কাঁচের জিনিস যদি ব্যবহার করা সম্ভব হয়, তাহলে অনেকটা কিন্তু আমরা খেয়াল রাখছি পরিবেশের দিকে। আর গাছ লাগানো এবং যত্ন নেওয়া, মানে খুব অনেক গাছ লাগাতে হবে এমন নয়, তোমার ছাদ জুড়ে প্রচুর গাছ লাগালে শেষ পর্যন্ত তুমি যত্ন নিতে পারছো না, তারা মরে যাচ্ছে। তার থেকে আমি বলবো গাছটা, দুটো গাছ লাগাও তোমার বারান্দায় অথবা তোমার জানলায় যেটুকু জায়গা আছে, এবং তাদেরকে রোজ জল দেওয়া। গাছ তো কেবল ঘরের বাতাস পরিষ্কার করে তেমনটা তো নয়, মাটির ক্ষয় প্রতিরোধও দারুণ সাহায্য করে, এই কথাগুলো তো আমরা সকলেই ভীষণ রকমভাবে জানি। আর কাজ শেষে ঘর থেকে বেরোনোর সময়, মানে এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় আমাদেরকে মাথায় রাখা, সেটা হচ্ছে বিদ্যুৎ সাশ্রয় করা। কারণ আমরা অনেক সময় ঘর থেকে বেরোই, আলো পাখা বন্ধ করতে ভুলে যাই, আবার মনে করি যে এক্ষুনি তো ফেরত আসবো, কিন্তু সেটাতেও তো অপচয় হচ্ছে। এই সমস্ত বিষয়গুলো মাথায় রাখা, এগুলোই আর কি, বেশি কিছু নয়। যে বলছিলাম তোমায় প্রথমে যে আমরা খুব বেশি কিছুর কথা বলছি না, আমরা শুধু অল্প অল্প করে চেষ্টা করতে পারি, তারপর দেখা যাবে কতটুকু হয়। আর বেশি কথা বলতে পারবো না, কারণ আড্ডার শেষের দিকে চলে এসেছি। তো আমরা যে দিকগুলো নিয়ে কথা বলছিলাম, কিন্তু তার থেকেও বেশি দিকগুলোর কথা বলি, মানে যে সমস্ত মানুষরা বুক বেঁধে লড়াই করে সাহস জুগিয়েছেন, আমাদেরকে এই পথটা দেখিয়ে দিয়েছেন যে ছোট ছোট করে এগোনো যায়, সেটাকেও কাউন্ট করা হয়। এরকম একজন দুজন মানুষের কথা বরং বলি। সুন্দরলাল বহুগুণা মনে আছে নিশ্চয়ই, চিপকো আন্দোলন, উত্তরাখণ্ডের গ্রামের সাধারণ মহিলারা কিভাবে ঠিকাদার কাঠুরেদের হাত থেকে গাছগুলোকে রক্ষা করতে পরম মমতায় নিজের শরীর দিয়ে গাছ জড়িয়ে ধরে দাঁড়িয়েছিলেন। চিন্তা করো তো, কোনো আধুনিক প্রাতিষ্ঠানিক শিক্ষা, বড় ডিগ্রি কিছুই নেই, কেবল মাটির প্রতি অকৃত্রিম ভালোবাসা তাদের পরিবেশ সংরক্ষণের কত বড় দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তারা। আজকের দিনে দাঁড়িয়ে বিশ্বজুড়ে পরিবেশের সুরক্ষার আলো দেখাচ্ছেন যারা, সেই স্যার ডেভিড অ্যাটনবরো, জেন গুডল, জার্চেল কার্সন বা জন মুইরের মতো মহিরুহ জীবনদের চিন্তা ভাবনা আমাদের আজও সঠিক পথ দেখায়। কিন্তু এছাড়াও আরেকজনের কথা বলতে হয়, তরুণী পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। তিনিও কত অল্প বয়স থেকে সারা বিশ্বকে পরিবেশ সচেতনতার বার্তা দিয়ে চলেছেন। আর আজকের এই সংকটের দিনে সবথেকে বড় আশার আলোক কারা জানো? আমাদের তরুণ সমাজ, অর্থাৎ তুমি আমি আমরা সবাই। আজকের এই যুব সমাজ কেবল নিজেদের ভবিষ্যৎ নিয়ে কিন্তু ভাবছে না, তারা পরিবেশ সংরক্ষণের দাবিতে রাস্তায় নামছে, প্ল্যাকার্ড হাতে আন্দোলন করছে, ডিজিটাল প্ল্যাটফর্মে সোচ্চার হয়ে বলছে। আমাদের কি করতে হবে বলো তো? খুব বেশি কিছু নয়, তথ্য জেনে সচেতন হওয়া, মানে পরিবেশ বিষয়ে ভিত্তিক ভালো বইপত্র পড়া, এবং যে গবেষণা সমৃদ্ধ যে ডকুমেন্টারিগুলো আছে এই সম্পর্কিত, সেগুলো দেখা, সঠিক প্রচার ও সরব হওয়া, মানে সোশ্যাল মিডিয়ায় তো অনেক রকমের তথ্য আসে, সেগুলোকে যাচাই করে নেওয়া, এবং আশেপাশে স্থানীয় পরিবেশগত সমস্যাগুলোকে সবার সামনে তুলে ধরা।
পিটিশন উদ্যোগে সমর্থন দেওয়া। পরিবেশ

নানা আন্তর্জাতিক স্থানীয় সংস্থাগুলো ভালো ভালো উদ্যোগ, পিটিশন আমাদের সোশ্যাল মিডিয়ায় অনেক সময় আসে, সেগুলো সমর্থন জানানো যদি সম্ভব হয় এবং যদি সেগুলো যথাযথ মনে হয়। এগুলোই কিন্তু অনেকটা। আর মনে রেখো, জলবায়ু পরিবর্তনের ধাক্কা কিন্তু ইতিমধ্যে আমাদের দরজায়ও কড়া নাড়ছে, তাই নয় কি? সেসব কথা বলতে গেলে তো মানে অনেক কথা বলতে হয়, তাই না? যেমন ধরো, এই যে আমাদের প্রবল দাবদাহ শিকার হচ্ছি, আমরা সবাই বুঝতে পারছি কিন্তু কিছু করে উঠতে পারছি না, বা হঠাৎ বন্যা হচ্ছে, এই এই সমস্ত এই যে ঋতুচক্রের বিশৃঙ্খলা, সেগুলোই তো চরম প্রমাণ আমাদের কাছে। কিন্তু কেবল হতাশ হয়ে হাত পা গুটিয়ে থাকলে তো চলবে না, আমাদের নিজেদের হাতে হাত রেখে দাঁড়াতে হবে, এটা নিয়ে সচেতন হতে হবে।

আজ 28 জুলাই বিশ্ব পরিবেশ সংরক্ষণ দিবস। আজ তো কেবল ক্যালেন্ডারের একটা সাধারণ তারিখ বা রেডিওতে সুন্দর সুন্দর কথা বলার দিন নয়, আজ হলো তোমার আমার আমাদের নিজেদের একটা শক্ত প্রতিশ্রুতি নেওয়ার দিন। এই যে এতক্ষণ ধরে এত কথা তোমায় আমি বলছি, তুমি শুনছো, তুমি হয়তো এই মুহূর্তে ভাবছো সুপ্রভাত তো শুনলাম, বেশ ভালোই লাগলো কথাগুলো, কিন্তু আমি তো একা মানুষ, এত বড় পৃথিবীতে আমি কী বা করতে পারি। তোমার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, আজ এই অনুষ্ঠানটা শেষ হওয়ার পর তুমি তোমার দৈনন্দিন জীবনের দিকে একবার তাকাও আর একটা ছোট্ট সিদ্ধান্ত নাও, ছোট ছোট স্টেপ। হতে পারে তুমি একটা প্লাস্টিকের ক্যারি ব্যাগ বাজারে নিয়ে যাবে না, সেটা বন্ধ করে দিলে, বারান্দায় টবে নতুন গাছে জল দিলে, সেটাও হতে পারে, অথবা কাল সকালে মুখ ধোয়ার সময় সচেতন হয়ে গেলে। বিশ্বাস করো, এই ছোট ছোট পদক্ষেপগুলো কিন্তু পৃথিবীর আরও কোটি কোটি মানুষের ছোট ছোট পরিবর্তনের সাথে মিশে যাবে, যখন তখন এক বিশাল সবুজ বিপ্লব জন্ম নেবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কোন বাতাসে নিঃশ্বাস নেবে, তারা ভরে স্নিগ্ধ সবুজ বনানি দেখতে পাবে নাকি কেবল ধূসর কংক্রিটের মরুভূমি দেখবে, তা কিন্তু নির্ধারিত হচ্ছে আমাদের আজকের অভ্যাসের ওপর। ওই যে কবি সুকান্তর কথাটা আমার বারবার মনে পড়ছে, ওই লাইন দুটো, যে বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। আমাদেরও দৃঢ় অঙ্গীকার করতে হবে নিজেদের কাছে যে আমরা একটু হলেও চেষ্টা করব, আমাদের এই সুন্দর সবুজ পৃথিবীটাকে আগলে রাখার চেষ্টা করব, প্রকৃতিকে ভালোবেসে, গাছকে ভালোবেসে, গাছকে বন্ধু বানিয়ে জল আলো বাতাস হাওয়াকে শুদ্ধ রাখার চেষ্টা করব, নিজের মতো করে চেষ্টা করব। অনেক বড় কিছু করতে হবে না, ছোট ছোট করে শুরু করব, আজ থেকেই শুরু করব। আর বেশি সময় নেই, ঘড়ির কাঁটা আমায় তাড়া দিচ্ছে, বারবার বলছে তোমাদেরকে টাটা বাই বাই বলতে হবে, তাই আজকের সুপ্রভাতের আড্ডা এখানেই শেষ করছি। তোমার আজকের পুরো দিনটি খুব সুন্দর কাটুক, সতেজ আর সবুজে ভরা কাটুক। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর যুববাণীর সঙ্গে থেকো, আর অবশ্যই আমাদের প্রিয় প্রকৃতির খেয়াল রেখো। কিন্তু হ্যাঁ, যেতে যেতে রইল তোমার জন্য এই গানটা।

এতক্ষণ নজরুল গীতি শুনলেন অসীমা দুবের কণ্ঠে, আকাশবাণী সঞ্চয়িতা। এখন গিটারে লঘু সঙ্গীতের সুর, শিল্পী সুভাষ বন্দ্যোপাধ্যায়।

এতক্ষণ গিটারে লোকসঙ্গীতের সুর শুনলেন বাজিয়েছেন সুভাষ বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী কলকাতা সঞ্জয়িতা পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই।

0: at the Glasgow 2026 Commonwealth Games. Meanwhile, Indian boxer Lovlina Borgohain is already assured of a medal at Glasgow 2026 after receiving a quarterfinal bye in the women's 75-kilogram event. The India Meteorological Department has forecast very heavy rainfall today over parts of Chhattisgarh, Odisha, Delhi, Haryana, Chandigarh, Himachal Pradesh, Madhya Maharashtra, Punjab, South Interior, Karnataka, Uttar Pradesh, Uttarakhand and coastal Karnataka. Meanwhile, hot and humid weather conditions are likely to persist during the day over parts of coastal Andhra Pradesh. World Hepatitis Day is being observed today globally. The theme for the year is hepatitis. Let's break it down. Focus on removing financial, social and healthcare barriers to reach the 2030 elimination goals. The date of 28 July was chosen because it is the birthday of Nobel Prize winning scientist Dr. Baruch Bloomberg, who discovered hepatitis B virus and developed a diagnostic test and vaccine for the virus. World Nature Conservation Day is also being observed today globally to raise awareness about protecting nature. And that is the end of this news bulletin.
1: Akashvani Kolkata Sanyu Shangbad Purchi Dhriti Shen Sharma. সংসদ ভবনে আজ সকালে এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভা মঙ্গল মিলন বসবে। সংসদের অধিবেশন চলাকালীন প্রতি মঙ্গলবার এই সভার আয়োজন করা হয়। এনডিএ জোটের কৌশল স্থির করার লক্ষ্যেই এই বৈঠক। এর আগে গত 21 তারিখের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভবিষ্যতে পরীক্ষার প্রশ্ন ফাঁস রুখতে সমন্বিত পদক্ষেপের আহ্বান জানান। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ডের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে বলেও তিনি জানান। এদিকে তৃণমূল কংগ্রেস থেকে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া এনসিপিআইতে যোগদানকারী সাংসদদের মঙ্গল মিলন বৈঠকে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। অন্যদিকে বিজেপি নেতা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দিল্লি যাচ্ছেন। তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে এনসিপিআই দলে যোগ দেওয়ার সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায় সহ 20 জন সাংসদের সঙ্গে আজ দুপুরে বঙ্গভবনে তার বৈঠকের কর্মসূচি। আজই তিনি কলকাতায় ফিরবেন। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের প্রতীকে জিতে এই সাংসদরা ভিন্ন দলে সামিল হওয়ায় তৃণমূল কংগ্রেসের তরফে অধ্যক্ষ ওম বিড়লার কাছে দলত্যাগ বিরোধী আইনের আওতায় তাদের সাংসদপদ খারিজের দাবি জানানো হয়েছে। ডাক্তারিতে প্রবেশিকা পরীক্ষা নিটে পশ্চিমবঙ্গে মেধা তালিকার শীর্ষে থাকা পরীক্ষার্থীদের আজ সম্বর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন সভাঘরে ওই অনুষ্ঠানে 100 জন পড়ুয়ার হাতে তিনি ল্যাপটপ ও উপহার সামগ্রী তুলে দেবেন। উল্লেখ্য, গত 17 জুলাই নিটের ফল প্রকাশিত হয়। মোট 11,21,000 পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এরাজ্য থেকে সফল হয়েছেন 52,764 জন। এদিকে নিটের প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে বিক্ষোভরত ছাত্রছাত্রীদের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগ সম্পর্কে দায়ের করা একগুচ্ছ আবেদনের আজ সুপ্রিম কোর্টে শুনানি হতে পারে। প্রধান বিচারপতি সূর্যকান্ত ও 2 বিচারপতি জয়মাল্য বাগচি ও ভি মোহনার বেঞ্চ আক্রান্তদের কয়েকজনের পরিবারের দাখিল করা আবেদনের পৃথক শুনানি গ্রহণ করতে সম্মত হয়েছেন। প্রধান বিচারপতি সূর্যকান্ত গতকাল অভিমত প্রকাশ করেন যে শান্তিপূর্ণ এবং আইনসঙ্গত উপায়ে প্রতিবাদের অধিকার সংবিধান সকলকেই দিয়েছে। রেল ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে আগামী দিনে 500টি নতুন রেল ওভারব্রিজ তৈরি করা হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল শিলিগুড়িতে মহাত্মা গান্ধী মোড় থেকে নবনির্মিত উড়াল পুলের উদ্বোধন করে একথা জানান। পূর্বতন সরকারের গাফিলতির কারণেই বর্ধমান রোডের উড়াল পুলটি চালু করতে দেরি হল বলে মুখ্যমন্ত্রীর দাবি। রাজ্যে চালু হতে চলেছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা। স্বাস্থ্য দপ্তর এই প্রকল্পের বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, যারা ইতিমধ্যে স্বাস্থ্যসাথী প্রকল্পের অন্তর্ভুক্ত কিন্তু আয়ুষ্মান ভারতের নন, তারা এই প্রকল্পের সুবিধে পাবেন। এতে পরিবার পিছু 5,00,000 টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধে দেওয়া হবে। সম্পূর্ণ পরিবার ভিত্তিক এই প্রকল্পে প্রত্যেক সদস্যকে দেওয়া হবে আলাদা কার্ড। তবে যাদের পারিবারিক আয় বছরে 8,00,000 টাকার বেশি এবং বিভিন্ন সরকারি স্বাস্থ্য প্রকল্পের সুবিধাভোগী তাঁরা এবং 70 বছরের বেশি বয়সী ব্যক্তি ও এসআইআরে বাদ পড়া ব্যক্তিরা এই প্রকল্পের সুবিধে পাবেন না বলে বৈঠকে জানানো হয়েছে। আজকের প্রসঙ্গের এবারের বিষয় অভিন্ন দেওয়ানি বিধি। রাজ্য সরকারের অভিন্ন দেওয়ানি বিধি খসড়া বিল পর্যালোচনায় গঠিত বিশেষ কমিটির অন্যতম সদস্য এবং কলকাতা হাইকোর্টের আইনজীবী

0: ওসমান মল্লিকের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। অনুষ্ঠানটি শোনা যাবে রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। আগামী খরিফ মরশুমে রাজ্য সরকার ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের কাছ থেকে কুইন্টাল প্রতি 2641 টাকা করে সহায়ক মূল্যে ধান কিনবে। খাদ্য সরবরাহ মন্ত্রী অশোক কীর্তনিয়া খাদ্যভবনে গতকাল 2 চব্বিশ পরগনা, হুগলি, ঝাড়গ্রাম সহ বিভিন্ন জেলার চালকল মালিকদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকের পর একথা জানান।
1: আমাদের মূল লক্ষ্য কেন্দ্রীয় সরকারের অর্থ এবং রাজ্য সরকারের যে অর্থ আমরা চাষিদের কাছে পৌঁছে দেবো। সেন্ট্রাল গভর্নমেন্ট 2443 টাকা করে দিত, আমরা কথা দিলাম উড়িষ্যা বা ছত্তিশগড় যেভাবে চাষিদের 3100 টাকা করে দিচ্ছে সেটা এখন আমরা পূর্ণ করব। আমাদের গভর্নমেন্ট প্রথম সরকারের আমরা প্রথম বছর তাদেরকে 200 টাকা বাড়িয়েছে, অর্থাৎ এখন বর্তমানে 2641 টাকা রেট আগামী প্রক্রিয়মেন্ট হবে।
0: উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে গরু পাচারের অভিযোগে 11 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। উদ্ধার করা হয়েছে 33টি গরু। ধৃতদের গতকাল বারাসাত আদালতে তোলা হলে 5 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। পূর্ব মেদিনীপুরের পটাশপুর 1 নম্বর ব্লকের অমর্ষি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল করেছে। নতুন প্রধান নির্বাচিত হয়েছেন শেফালী কর এবং উপপ্রধান শচীন্দ্রনাথ গিরি। জোর করে জমি দখল, বিরোধী নেতাকর্মীদের মারধর ও কাটমানি আদায়ের অভিযোগে হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের ব্লক ও পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল্লাহ গাজীকে ঘিরে ধরে গতকাল তীব্র বিক্ষোভ দেখানো হয়। পরে পুলিশ তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যায়। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশার ওপর সৃষ্ট অতি গভীর নিম্নচাপটি পূর্ব দীঘা এবং পশ্চিম হলদিয়ার কাছাকাছি অংশ দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে। এর ফলে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজও ভারী বৃষ্টির পূর্বাভাস, মৎস্যজীবীদের আজও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণ চব্বিশ পরগনা। দুর্যোগের কারণে বন্ধ রয়েছে সুন্দরবনের নামখানা ও সাগরের বেনুবনের মধ্যে ফেরি পরিষেবা। স্থানীয় সংবাদ শেষ হলো, পরের খবর বেলা 12:30টায়।

এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বৃন্দাবনী সারং রাগে শরৎ পরিবেশন করলেন রাজীব চক্রবর্তী, শিল্পীকে তবলায় সঙ্গত করলেন অসিত জানা। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন, পরবর্তী ঘোষণা একটু পরেই।

এতক্ষণ গিটার পরিবেশন করলেন সুভাষ বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা সঞ্জয়িতা প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

এতক্ষণ নজরুলগীতি পরিবেশনায় ছিলেন অসীমা দুবে। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

দর্পণ অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। উপস্থাপনায় ছিলেন প্রীতি মুরারকা। এখন হিন্দি ছবির গান। প্রথম গানটি ফির ওহি দিল লায়া হু ছবি থেকে, মজরুহ সুলতানপুরীর কথায় ও পি নায়ারের সুরে, আশা ভোঁসলের কণ্ঠে।

এবারের গান অনুপমা ছবি থেকে। কাইফি আজমির কথায় নিজের সুরে গেয়েছেন হেমন্ত কুমার।

হেমন্ত কুমারের গাওয়া এই গানটির সঙ্গেই শেষ হলো হিন্দি ছবির গান। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

0: এখন খেলার খবর।
1: আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। কমনওয়েলথ গেমসে পুরুষদের 100 মিটার ব্যাকস্ট্রোক সাঁতারে শ্রীহরি নটরাজ সেমিফাইনালে উঠেছেন। কলকাতার প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে ইস্টবেঙ্গল পাঠচক্র ও মোহনবাগান সুপার জায়ান্ট ইউনাইটেড কলকাতা স্পোর্টসের বিরুদ্ধে জয় পেয়েছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য 15 সদস্যের ভারতীয় দল ঘোষিত হয়েছে। টানা 5 ওভার উইকেট মেডেন নিয়ে ওয়েস্ট ইন্ডিজের পেসার জাস্টিন গ্রিভস বিশ্ব রেকর্ড করেছেন। আর সে বিস্তারিত খবরে, গ্লাসগো কমনওয়েলথ গেমসে মহিলাদের 63 কেজি ভারোত্তোলন বিভাগের ফাইনাল চলছে। ভারতের নিরুপমা দেবী এই প্রতিযোগিতায় খেলছেন। স্ন্যাচ বিভাগে তিনি 5ম স্থানে শেষ করেছেন। এখন ক্লিন অ্যান্ড জার্ক বিভাগের খেলা চলছে। এদিকে পুরুষদের 100 মিটার ব্যাকস্ট্রোক সাঁতারে শ্রীহরি নটরাজ সেমিফাইনালে উঠেছেন। 55.58 সেকেন্ড সময় নিয়ে 13 নম্বরে শেষ করেন তিনি। সেমিফাইনাল হবে আজ রাত 1:30। অন্যদিকে পুরুষদের 50 মিটার ফ্রিস্টাইল প্যারা সাঁতারে আর ভিভি ভবানী, কার্তিক বুদিগিনা ও ইমাম আলী প্রতিযোগিতার ফাইনালে পৌঁছেছেন। বুদিগিনা 26.33 সেকেন্ড সময় নিয়ে 6ষ্ঠ ও ইমাম আলী 28.41 সেকেন্ড সময় নিয়ে 8ম স্থানে শেষ করেছেন। এই খেলার ফাইনাল আজ রাত 11:30 শুরু হবে। এদিকে পুরুষদের 50 মিটার বাটারফ্লাই সাঁতারে ভারতের সজন প্রকাশ প্রথম রাউন্ডে ছিটকে গেছেন। আজ হিটে তিনি 24.94 সেকেন্ড সময় নিয়ে 28 নম্বরে শেষ করেন। অন্যদিকে অ্যাথলেটিক্সে পুরুষদের 400 মিটার দৌড়ে বিশাল টিকে সেমিফাইনালে উঠেছেন। 45.49 সেকেন্ড সময় নিয়ে 14 নম্বরে তিনি শেষ করেন। রাজেশ রমেশ 25 নম্বরে দৌড় শেষ করে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হন। এছাড়া ভারতের প্যারা অ্যাথলিট শর্মিলা ধনকর গতকাল মহিলাদের শর্টপাটে সোনা জিতেছেন। কমনওয়েলথ গেমসে প্রথম ভারতীয় প্যারা অ্যাথলিট হিসেবে তিনি সোনা জিতলেন। পুরুষদের হাইজাম্পে ভারতের সর্বেশ কুষারে রৌপ্য পদক জয় করেছেন। ফাইনালে কুষারে 2.25 মিটার উচ্চতা অতিক্রম করেন। জামাইকার রোমাইনি বেকফোর্ড সোনা ও ইংল্যান্ডের কিমানি জ্যাক ব্রোঞ্জ পদক জিতেছেন। এছাড়া ভারোত্তোলক ভাল্লুরি অজয় বাবু এবং জ্ঞানেশ্বরী যাদব দুজনেই 1টি করে রৌপ্য পদক জয় করেছেন। কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগ ফুটবলে আজ ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট জয় পেয়েছে। নিজেদের মাঠে ইস্টবেঙ্গল 5-1 গোলে পাঠচক্রকে হারিয়ে দিয়েছে। আকাশ হেমব্রম, উত্তম হাসদা 2টি করে, মোহাম্মদ বিলাল 1টি গোল করেন। পাঠচক্রের সৌভিক অধিকারী 1টি করে গোল করেন। মোহনবাগান সুপার জায়ান্ট 1-0 গোলে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবকে পরাজিত করেছে। মোহনবাগান মাঠে আয়োজিত এই ম্যাচে সুহেল আহমেদ ভাট 1মাত্র গোলটি করেছেন। এদিন মোহনবাগান মাঠে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী ডাক্তার ইন্দ্রনীল খা। শ্রীলঙ্কার বিরুদ্ধে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য 15 সদস্যের ভারতীয় দল আজ ঘোষিত হয়েছে। দলের নেতৃত্ব দেবেন সোহমান গিল। অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা দলে ফিরেছেন। অফ স্পিনার সারাংশ জৈন প্রথমবার ভারতীয় দলে সুযোগ পেয়েছেন। দলে থাকলেও চোটের কারণে প্রথম টেস্টে খেলতে পারবেন না ওয়াশিংটন সুন্দর। বাহাতি ব্যাটার সাই সুদর্শন ও জাসপ্রীত বুমরাকে দলে নেওয়া হল। বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্স থেকে ফিটনেস সংক্রান্ত ছাড়পত্র পেলেই তারা খেলতে পারবেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দল সোহমান গিল অধিনায়ক, কে এল রাহুল সহ অধিনায়ক, যশস্বী জয়সওয়াল, ঋষভ পান্ত উইকেটরক্ষক, ধ্রুব জুরেল উইকেটরক্ষক, সাই সুদর্শন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মানব সুথার, জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, গুরনুর ব্রাড, দেবদত্ত পারিকাল ও সারাংশ জৈন। ভারত ও শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট গলে 15-19 আগস্ট, দ্বিতীয় টেস্ট কলম্বোয় 23-27 আগস্ট অনুষ্ঠিত হবে। শ্রীলঙ্কায় পৌঁছে টেস্ট সিরিজ শুরুর আগে ভারত 4 দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে। 7ই আগস্ট থেকে কলম্বোয় প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে টানা 5 ওভারের উইকেট মেডেন নিয়ে বিশ্ব রেকর্ড করলেন ওয়েস্ট ইন্ডিজের পেসার জাস্টিন গ্রিভস। টেস্টের তৃতীয় দিন তখন পাকিস্তানের রান 3 উইকেটে 244, 17 রান করে ফেলেছেন শান মাসুদ, সঙ্গে রয়েছেন সলমান আঘা। তখনই বল করতে আসেন গ্রিভস। টানা 5টি ওভার মেডেন করেন তিনি। প্রতিটি ওভারে নেন 1টি করে উইকেট। প্রথম 109 রানের মাথায় মাসুদকে আউট করেন গ্রিভস। তারপর একে একে মোহাম্মদ রিজওয়ান, আমির জামাল, আল উসমান ও মোহাম্মদ আব্বাসকে আউট করেন তিনি। 3 উইকেটে 244 রান থেকে 282 রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। 11 ওভারে 27 রান দিয়ে 5 উইকেট নেন গ্রিভস। এর আগে টেস্টে টানা 4টি ওভার উইকেট মেডেন করেছিলেন ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট বর্ড। 2016 সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই কীর্তি করেছিলেন তিনি। চীনের হাংঝুতে ISSF শুটিং বিশ্বকাপে আজ 10 মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগত বিভাগে ভারতের সোনাম, উত্তম মাস্কার ও হিমাংশু ধিলান ব্রোঞ্জ পদক জয় করেছেন। ইডেন গার্ডেন্সে ইনডোরে আজ শুরু হয়েছে

আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন স্পটলাইটের বাংলা রূপান্তর। শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধুরা, আজকের স্পটলাইটে আপনাদের স্বাগত জানাই। আকাশবাণীর স্পটলাইট অনুষ্ঠানে আজ আমরা শুনব রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর রোমানিয়া সফর নিয়ে একটি আলোচনা। এই সফরের মাধ্যমে ইউরোপে ভারতের কৌশলগত উপস্থিতি প্রসারিত হয়েছে। আলোচনায় অংশ নিয়েছেন ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত প্রভু দয়াল। সঞ্চালনায় রয়েছেন অনুভা রোহাতগি। অনুভা রোহাতগি প্রশ্ন করছেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর ত্রিদেশীয় সফরের শেষ পর্বে দুদিনের রোমানিয়া সফর করছেন, এই বিষয়ে আমি প্রভু দয়ালজির কাছে জানতে চাইব, 3 দশকের মধ্যে ভারতের কোনো রাষ্ট্রপতির এই বুখারেস্ট সফর কতটা তাৎপর্যপূর্ণ। এর উত্তরে প্রভু দয়াল বলছেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর রোমানিয়া সফরকে এক ঐতিহাসিক কূটনৈতিক মাইলফলক বলা যেতে পারে। এই প্রথম ভারতের কোনো রাষ্ট্রপ্রধান 3 দশকের মধ্যে রোমানিয়া সফর করলেন, সেদিক থেকে দেখলে এর বিরাট কূটনৈতিক এবং রাজনৈতিক তাৎপর্য রয়েছে। মধ্য এবং পূর্ব ইউরোপে ভারতের কৌশলগত উপস্থিতি রাষ্ট্রপতির এই 3 দেশ সফরের মাধ্যমে আরও প্রসারিত হয়েছে। আপনারা জানেন, রোমানিয়ার আগে তিনি মলদোভা এবং উত্তর ম্যাসিডোনিয়াও সফর করেছেন। অর্থনৈতিক ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নিরিখেও এই সফরের তাৎপর্য বিশেষভাবে উল্লেখযোগ্য। এর ফলে সংশ্লিষ্ট দেশগুলির সঙ্গে ভারতের বাণিজ্যিক এবং সাংস্কৃতিক যোগাযোগ ছাড়াও মানুষে মানুষে যোগাযোগের পথ প্রশস্ত হবে। রাষ্ট্রপতি মুর্মুকে বুখারেস্ট ইউনিভার্সিটি অফ ইকোনমিক স্টাডিজের পক্ষ থেকে সাম্মানিক ডক্টরেট প্রদান করা হয়েছে। রাষ্ট্রপতি রোমানিয়া সফরের বিভিন্ন পর্যায়ে রোমানিয়ার সঙ্গে দৃষ্টিভঙ্গিগত অভিন্নতা প্রতিফলিত হয়েছে। তিনি রোমানিয়ার ন্যাশনাল ভিলেজ মিউজিয়াম সফর করেন এবং সেখানে 2 দেশের সম্পর্কের প্রতীক হিসেবে একটি বৃক্ষ রোপণ করেন। রাষ্ট্রপতি ভারত রোমানিয়া বাণিজ্য ফোরামে ভাষণ দেন। অনুভা রোহাতগি এরপরে প্রশ্ন করছেন, ভারত ও রোমানিয়ার মধ্যে কোন ক্ষেত্রে সহযোগিতা গভীরতর হওয়ার সম্ভাবনা আছে? উত্তরে প্রভু দয়াল জানাচ্ছেন, দেখুন, আমার মনে হয় বাণিজ্য এবং বিনিয়োগ ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ইউরোপীয় ইউনিয়নের প্রবেশদ্বার হিসেবে রোমানিয়ার অবস্থান ভারতের পক্ষে বিশেষ কার্যকরী হতে পারে। দ্বিতীয়ত, তথ্য প্রযুক্তি এবং সাইবার নিরাপত্তা ক্ষেত্রে, সফটওয়্যার এবং ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে 2 দেশ একসঙ্গে কাজ করতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রতিরক্ষা ক্ষেত্রে 2 দেশের মধ্যে বিশেষজ্ঞ বিনিময়, যৌথ সামরিক মহড়া এবং সামরিক প্রশিক্ষণেও 2 দেশ একযোগে কাজ করতে পারবে। অন্যদিকে পুনর্নবীকরণযোগ্য শক্তি, পরিবেশ বান্ধব প্রযুক্তির মতো ক্ষেত্রে 2 দেশের মধ্যে সহযোগিতার বিরাট সম্ভাবনা রয়েছে। রোমানিয়াকে ইউরোপীয় দেশগুলির মধ্যে আঞ্চলিক ক্ষেত্রে প্রযুক্তি এবং তথ্য প্রযুক্তি ক্ষেত্রে আউটসোর্সিং হাব হিসেবে ধরা হয়ে থাকে। এই দেশের স্বল্পমূল্যের গুরুত্বপূর্ণ এক উৎপাদন ক্ষেত্র রয়েছে। তাছাড়াও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির মধ্যে রোমানিয়া কৃষি উৎপাদনেও অন্যান্যদের তুলনায় এগিয়ে রয়েছে। এইসব ক্ষেত্রেও ভারতের সঙ্গে সে দেশের সহযোগিতার বিপুল সম্ভাবনা রয়েছে। অনুভা রোহাতগি এরপরে প্রশ্ন করছেন, রোমানিয়ার সঙ্গে এইসব ক্ষেত্রে সহযোগিতার ফলে ভারতের বাণিজ্য ক্ষেত্র কিভাবে উপকৃত হবে বলে আপনার মনে হয়? উত্তরে প্রভু দয়াল জানাচ্ছেন, যেহেতু রোমানিয়াকে ইউরোপীয় ইউনিয়নের প্রবেশদ্বার হিসেবে গণ্য করা হয়, তাই বিভিন্ন ধরনের উৎপাদন ক্ষেত্রে যৌথ প্রযুক্তি উদ্ভাবন

এছাড়াও কৃত্রিম মেধা, স্মার্ট সিটি, ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রে রোমানিয়ার বিভিন্ন সংস্থা আমাদের দেশের কোম্পানিগুলির সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করতে পারে। সেদেশের উচ্চশিক্ষিত এবং দক্ষ ইঞ্জিনিয়ারিং ও সফটওয়্যার ডেভেলপমেন্টের কর্মী বাহিনী ইউরোপে ভারতীয় সংস্থাগুলির ফার্মগুলিকে সহায়তা করতে পারে। আগেই বলেছি, কৃষি এবং খাদ্য প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে রোমানিয়ার সুবিধাজনক অবস্থানকে ভারত কাজে লাগাতে পারে। আমরা হয়তো অনেকেই জানি না, রোমানিয়া যন্ত্রনির্ভর কৃষি উৎপাদন ব্যবস্থা, কৃষি প্রযুক্তি এবং খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রে তুলনামূলকভাবে অন্যান্য দেশের থেকে এগিয়ে রয়েছে। তাই আমার মনে হয়, সংশ্লিষ্ট ক্ষেত্রগুলিতে দুই দেশের মধ্যে সহযোগিতা ভারতের পক্ষে সুবিধাজনক হবে। এছাড়া ভারত ও রোমানিয়ার মধ্যে যোগাযোগের সূত্র ধরে পশ্চিম ইউরোপ ও এশিয়ার মধ্যে এক গুরুত্বপূর্ণ সেতুবন্ধ হয়ে উঠতে পারে। বাণিজ্যিক ক্ষেত্রে এই ধরনের সেতুবন্ধ বিশেষভাবে উপযোগীও হয়ে উঠতে পারে। অনুভা রোহাতগির পরের প্রশ্ন, দুদেশের মধ্যে সহযোগিতার ফলে ইউরোপে ভারতীয় সংস্থাগুলির জন্য বাণিজ্য এবং যোগাযোগের ক্ষেত্রে কোনো নতুন সুযোগ আনতে পারে কি? উত্তরে প্রভুদয়াল জানাচ্ছেন, দেখুন, যেমনটা আমরা আগেই আলোচনা করেছি, ভারতীয় বাণিজ্যিক সংস্থাগুলির জন্য রোমানিয়া ইউরোপের বাজারে প্রবেশের এক কৌশলগত ভিত্তি স্থাপন করতে পারে। ভৌগোলিক অবস্থানগত কারণে এবং ভারতের সঙ্গে রোমানিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য কাঠামো ও উৎপাদন ব্যয় কম হওয়ায় ইউরোপের দেশগুলির 45 কোটি মানুষের বাজারে প্রবেশের সুযোগ রোমানিয়ার মাধ্যমে ভারতীয় সংস্থাগুলি পেতে পারে। আমরা জানি কৃষ্ণসাগরে রোমানিয়ার এক সর্ববৃহৎ বন্দর রয়েছে, তাই এই বন্দর ব্যবহার করে ভারতীয় পণ্যদ্রব্য দানিউব নদীর মাধ্যমে পরিবাহিত হতে পারে। এর ফলে উত্তর ইউরোপের ব্যস্ততম বন্দরগুলি এড়িয়ে ভারতীয় ব্যবসায়িক সংস্থার উৎপাদিত পণ্যদ্রব্য তুলনামূলকভাবে কম সময়ের মধ্যে ইউরোপে পাঠানো যেতে পারে। পশ্চিম ইউরোপের অন্যান্য দেশগুলির তুলনায় রোমানিয়া তথ্য প্রযুক্তি ও ইঞ্জিনিয়ারিং শিল্পে বহুভাষিক প্রশিক্ষিত কর্মী বাহিনী রয়েছে। বেতনের দিক থেকেও তারা প্রতিযোগিতামূলক বাজারে অন্যদের তুলনায় এগিয়ে রয়েছে। তাই ভারতীয় সংস্থাগুলি এই সুযোগকে কাজে লাগিয়ে যৌথ উদ্যোগের ভিত্তিতে সেদেশের প্রযুক্তি হাব গড়ে তুলতে পারে। রোমানিয়ার গুরুত্বপূর্ণ রাজধানী শহর বুখারেস্ট ও তিমিসোয়ারাতে ইতোমধ্যেই দুদেশের মধ্যে যৌথ উদ্যোগের কাজ শুরু হয়েছে। অন্যদিকে ভারত ও রোমানিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বাণিজ্য, প্রযুক্তি এবং পর্যটনের কথা বলা হয়েছে। অনুবা রোহাতুকি এবার জানতে চাইছেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রোমানিয়া সফরের ফলে দুদেশের মধ্যে পর্যটন ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা আছে কি? প্রভুদয়াল উত্তরে জানাচ্ছেন, দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ এবং সাংস্কৃতিক বিনিময় বাড়লে পর্যটন ক্ষেত্রে উন্নয়নের সম্ভাবনা রয়েছে। সেদেশে অবস্থানরত ভারতীয় বংশোদ্ভূত মানুষের মধ্যে আমাদের দেশের সংস্কৃতি এবং হেরিটেজ পর্যটন বিষয়ে কৌতূহল সৃষ্টি হলেও পর্যটনের সম্ভাবনা বৃদ্ধি পাবে। রোমানিয়াতেও যে অসাধারণ সুন্দর সব নৈসর্গিক দর্শনীয় স্থান ও ঐতিহাসিক সৌধ রয়েছে, সেই বিষয়ে সচেতনতা গড়ে উঠলে ভারতীয় পর্যটকরা সেদেশে যাওয়ার আগ্রহ দেখাতে পারবেন। অন্যদিকে রোমানিয়ার পর্যটকদের জন্য ভারত এক হেরিটেজ পর্যটনের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। অনুভা রোহাতগির পরের প্রশ্ন, ইউরোপীয় ইউনিয়নের সদস্য হিসেবে রোমানিয়া ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির ক্ষেত্রে কি ভূমিকা নিতে পারে বলে আপনার মনে হয়? উত্তরে প্রভুদয়াল জানাচ্ছেন, দেখুন, ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির ফলে বিশ্বব্যাপী যে অনিশ্চিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, মুক্ত বাণিজ্য চুক্তি সেই অনিশ্চয়তার মধ্যে আশার আলো দেখাতে পারে। সেদিক থেকে দেখলে রোমানিয়াকে ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি এক কার্যকর অনুঘটক হিসেবে ধরা যেতে পারে, কারণ রোমানিয়ার ভৌগোলিক অবস্থানগত কারণে কৃষ্ণসাগরের বন্দর ব্যবহার করে ভারতের পণ্য দ্রব্য পূর্ব ইউরোপের দেশগুলির বাজারে সহজেই

প্রবেশ করতে পারে। ওষুধপত্র, মোটরযান শিল্পের যন্ত্রপাতি, ইঞ্জিনিয়ারিং পণ্যদ্রব্যের মতো ক্ষেত্রে ইতোমধ্যেই যেসব দেশ অংশীদার হিসেবে কাজ করতে শুরু করেছে, ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির ফলে দুই দেশই সংশ্লিষ্ট ক্ষেত্রগুলিতে লেনদেন বাড়িয়ে নেওয়ার সুযোগ পেতে পারে। অনুভা রোহতগি এবার প্রশ্ন করছেন, রাষ্ট্রপতির ত্রিদেশীয় সফরে রোমানিয়া, মলদোভা এবং উত্তর ম্যাসিডোনিয়া এই তিন দেশই জম্মু কাশ্মীরে গত বছরের পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার নিন্দা করেছে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইতে পাশে থাকার অঙ্গীকার করেছে। আন্তর্জাতিক ক্ষেত্রে এই তিন দেশের ভারতকে সমর্থনের অবস্থান কি আমাদের দেশের পক্ষে সুবিধাজনক হয়ে উঠতে পারে? উত্তরে প্রভুদয়াল জানাচ্ছেন, দেখুন, কূটনৈতিক দিক থেকে ভারতের প্রতি এই তিন দেশের সমর্থন অত্যন্ত মূল্যবান। এছাড়া সীমান্ত পারের ও আন্তর্জাতিক ক্ষেত্রে সন্ত্রাসবাদ মোকাবিলা সারা বিশ্বজুড়ে পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে বহুপাক্ষিক ক্ষেত্রে ঐক্যমত্য গড়ে তোলার উদ্যোগও এর ফলে জোরদার হবে। পূর্ব ইউরোপ ও বালকান দেশগুলির ভারতের প্রতি সমর্থন সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় সমর্থকদের চিহ্নিত করতে সাহায্য করবে। অনুভা রোহতগি এবার প্রশ্ন করছেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর এই সাম্প্রতিক ত্রিদেশীয় সফর সামগ্রিকভাবে মধ্য এবং পূর্ব ইউরোপের সঙ্গে ভারতের যোগাযোগকে কি আরও দৃঢ় করে তুলবে? উত্তরে প্রভুদয়াল জানাচ্ছেন, দেখুন, নিশ্চিতভাবে ব্যাপক ভিত্তিতে কৌশলগত অংশীদারিত্ব ও মধ্য এবং পূর্ব ইউরোপে ভারতের কূটনৈতিক ও অর্থনৈতিক উপস্থিতিকে আরও জোরদার করবে। এই তিনটি দেশই ইউরোপের পরিবহন রুটে গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করছে। বালকান দেশগুলির সঙ্গে ভারতের যোগাযোগ গড়ে তুলতে এবং ইউরোপীয় বাজারে ভারতের পণ্যদ্রব্যের প্রবেশাধিকারের সুযোগ সৃষ্টি করতে নিশ্চিতভাবেই আমাদের রাষ্ট্রপতির এই ঐতিহাসিক সফর তাৎপর্যপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হয়। প্রশ্নোত্তর পর্ব শেষে অনুভা রোহতগি, রাষ্ট্রপতি বলছেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর রোমানিয়া সফর নিয়ে বিস্তারিতভাবে জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। উত্তরে প্রভুদয়াল জানাচ্ছেন, আপনাকেও ধন্যবাদ। আকাশবাণীর স্পটলাইট অনুষ্ঠানে আজ আমরা শুনলাম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর রোমানিয়া সফর নিয়ে একটি আলোচনা। এই সফরের মাধ্যমে ইউরোপে ভারতের কৌশলগত উপস্থিতি প্রসারিত হয়েছে। আলোচনায় অংশ নিয়েছেন ভারতের প্রাক্তন রাষ্ট্রদূত প্রভুদয়াল, সঞ্চালনায় অনুভা রোহতগি। স্পটলাইট অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় প্রতি মঙ্গল, বৃহস্পতি ও রবিবার রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ এবং আকাশবাণীর ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যায়। এই অনুষ্ঠান বিষয়ে আপনারা নিজেদের মতামত airnsdtalks@gmail.com অথবা 9289094044 নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন। স্পটলাইটের বাংলা রূপান্তর এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। পরবর্তী ঘোষণা একটু পরেই।

আকাশবাণী খবর পড়ছে সুপ্রজ্যোতি ঘোষ। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা চলছে। প্রশ্নপত্র ফাঁসের মতো গর্হিত অপরাধের ক্ষেত্রে সাজা হিসেবে 10 বছরের কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত করার সংস্থান রয়েছে এই বিলে। দিল্লির যন্তর মন্তর থেকে ছড়িয়ে পড়া ছাত্র আন্দোলন নিয়ে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের মুখ্য সচিবদের নোটিশ জারি করেছে। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে তথাকথিত নির্বাচন ওই অঞ্চলের মানবাধিকার লঙ্ঘন ও অবৈধ

0: কার্যকলাপ চালানোর এক ছদ্ম পদক্ষেপ বলে জানিয়েছে নতুন দিল্লি। সে দেশে আন্দোলনকারীদের উপর পাক সেনার গুলিচালনায় কমপক্ষে 18 জন প্রাণ হারিয়েছেন বলে খবর। ভারতের শিল্প উৎপাদন সূচক IIP চলতি বছরের জুন মাসে 7.3% বৃদ্ধি পেয়েছে। চীনের হ্যাংঝুতে ISSF শুটিং বিশ্বকাপে আজ 10 মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগত বিভাগে ভারত 2টি ব্রোঞ্জ পেয়েছে। আসছি বিস্তারিত খবরে। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা চলছে। এই বিলে 2024-এর সংশ্লিষ্ট আইনটির বেশ কিছু সংশোধন করা হয়েছে। এই বিলে প্রশ্ন ফাঁসের মতো গর্হিত অপরাধের ক্ষেত্রে সাজা হিসেবে 10 বছরের কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রস্তাব রাখা হয়েছে। মামলার তদন্ত দ্রুত শেষ করার লক্ষ্যে প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত প্রশাসনকে প্রাত্যহিক শুনানির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনের নির্দেশও দেওয়া হবে। এ ধরনের অপরাধের তদন্ত থানায় অভিযোগ দায়ের হওয়ার দিন থেকে পরবর্তী 2 মাসের মধ্যে এবং চার্জশিট পেশ করার পর থেকে 3 মাসের মধ্যে শুনানি সম্পূর্ণ করার উল্লেখ রয়েছে এই বিলে। বিলটি উত্থাপন করে কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, দেশের যুব সম্প্রদায় এবং পড়ুয়াদের কল্যাণের দিকটি সুরক্ষিত রাখতে সরকারের কঠোর দায়বদ্ধতার প্রতিফলন হল এই নতুন বিল। একই সঙ্গে যুবাদের ভবিষ্যতের সঙ্গে যাতে কোনোভাবেই আপোষ করা না হয় তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর সংকল্পের দিকটিও এই বিল পেশের মাধ্যমে ফুটে উঠেছে। এই বিলকে ভারতের সংসদীয় ইতিহাসের এক মাইল ফলক বলে উল্লেখ করেন তিনি। কংগ্রেস ও ইউপিএ জমানায় প্রশ্নপত্র ফাঁসের একাধিক ঘটনার উল্লেখ করে শ্রী সিং বলেন, তৎকালীন সময়ে এ ধরনের ঘটনা রুখতে কোনো নির্দিষ্ট আইন ছিল না। 2024 সালে মোদী সরকারই প্রথম এই আইন প্রণয়ন করে।
1: In 2024, this bill was brought in to reassure the students that their future is safe. So we learned from the experience of the 2024 Act and the subsequent sequence of events, like any responsible government should do. And therefore, this amendment is being brought in to make the law more stringent, and to ensure speedy justice, so that the credibility of all these exams gets enhanced and gets reinstated.
0: আলোচনায় অংশ নিয়ে কংগ্রেসের গৌরব গগৈ শিক্ষাক্ষেত্র নিয়ে সরকারের উদাসীনতার অভিযোগ তোলেন। তিনি বলেন, এই বিল আগের আইনের সংশোধন মাত্র, প্রকৃত সংস্কারের পক্ষে সরকার রাজি নয়।
2: इस संशोधन वाले बिल का विवरण पढ़ के साफ साफ पता चल जाता है कि ये सरकार शिक्षा विभाग को लेकर गंभीर नहीं है, सुधार नहीं लाना चाहिए। ये सिर्फ एक दिखावा का बिल है, क्योंकि ये बिल एक संशोधन बिल है।
0: বিলের পক্ষে সমর্থন ব্যক্ত করে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জি বলেন, স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা হওয়া প্রতিটি পড়ুয়ার অধিকার, প্রশ্নপত্র ফাঁস রুখতে কঠোর আইন প্রণয়নের প্রয়োজনীয়তার পক্ষে সওয়াল করেন তিনি। নিট ইস্যুতে আন্দোলনরত পরীক্ষার্থীদের উপর পুলিশি তৎপরতার প্রতিবাদে বিরোধীদের হৈহট্টগোলের জেরে রাজ্যসভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি হয়ে গেছে। প্রথমবার মুলতবি হওয়ার পর দুপুর 2টায় সভা বসলে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন রাম মাঝি ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজেস উন্নয়ন সংশোধনী বিল 2026 সভায় পেশ করেন। এই বিলে 2006-এর সংশ্লিষ্ট আইনটি সংশোধন করা হয়েছে। বিল পেশের সময় বিরোধীরা তাদের নিজস্ব ইস্যুতে চিৎকার চেঁচামেচি করতে থাকেন। হৈহট্টগোলের মধ্যেই ডেপুটি চেয়ারম্যান হরিবংশ সভা আগামীকাল বেলা 11টা পর্যন্ত মুলতবি করে দেন। দিল্লির যন্তর মন্তর থেকে ছড়িয়ে পড়া ছাত্র আন্দোলন নিয়ে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের মুখ্য সচিবদের নোটিশ জারি করেছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, 2 বিচারপতি জয়মাল্য বাগচি এবং ভি মোহানার বেঞ্চ অন্তর্বর্তীকালীন নির্দেশে জানিয়েছেন, বিক্ষোভ সংক্রান্ত সমস্ত CCTV, ড্রোন ও বডি ক্যাম ফুটেজ এবং ওয়্যারলেস তথ্য সংরক্ষণ করতে হবে। যেসব শিক্ষার্থীকে বিক্ষোভে অংশ নিয়েছিল তাদের বিরুদ্ধে কোনো দমনমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। শীর্ষ আদালতের নির্দেশ, ছাত্র বিক্ষোভে গ্রেপ্তার হওয়া 18 বছরের কম বয়সী শিক্ষার্থীদের, যাদের কোনো অপরাধের রেকর্ড নেই, সব রাজ্যকে তাদের মুক্তি দিতে হবে। এদিকে এই রায়ের পরই পশ্চিমবঙ্গের ধর্মতলায় পুলিশ ও সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনায় ধৃত 16 জনকে জামিন দিয়েছে ব্যাংশাল আদালত। এ সংক্রান্ত মোট 7টি মামলা দায়ের হয়েছিল। এর মধ্যে 5টি দায়ের করেছিলেন সাংবাদিকরা এবং 1টি মামলা ছিল পুলিশ স্বতঃপ্রণোদিত। এই মামলাতেই 16 জনকে গ্রেপ্তার করা হয়। রাজ্য সরকারের শীর্ষ আদালতের নির্দেশ মেনে ওই মামলাটি প্রত্যাহার করে নিয়েছে। এর ফলে সরকারি সকলেই 500 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর হয়েছে। সংসদ ভবনে জাতীয় গণতান্ত্রিক জোট বা ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স NDএর সংসদীয় দলের সাপ্তাহিক কৌশল নির্ধারণী বৈঠক মঙ্গল মিলন আজ অনুষ্ঠিত হয়েছে। এই

0: বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সরকারের বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেছেন। বৈঠকে প্রধানমন্ত্রী দপ্তরের কার্যক্রমের পাশাপাশি অর্থ, বাণিজ্য, শিল্প এবং প্রযুক্তিগত ক্ষেত্রে ভবিষ্যৎ কর্মপন্থা আলোচনা করেন। বিকশিত ভারতের লক্ষ্য পূরণে গৃহীত উদ্যোগ আরও ত্বরান্বিত করার ব্যাপারেও বৈঠক আলোচনা হয়। শ্রী মোদী বিভিন্ন দপ্তর ও মন্ত্রকের মধ্যে সমন্বয় বাড়িয়ে তোলার উপর জোর দিয়েছেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি ভবনের দায়িত্বভার গ্রহণ করার 4 বছর পূর্তিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ভার্চুয়ালি একাধিক প্রকল্পের সূচনা করেছেন। তার ভাষণে রাষ্ট্রপতি দেশের উন্নয়ন এবং সাংস্কৃতিক নবজাগরণের উল্লেখ করেন। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে তথাকথিত বিধানসভা নির্বাচন করানো, ওই অঞ্চলে মানবাধিকার লঙ্ঘন, অবৈধ কার্যকলাপ চালানোর সুবিধার্থে নেওয়া এক ছদ্ম পদক্ষেপ বলে ভারত উল্লেখ করেছে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, জম্মু কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ।
1: The entire union territories of Jammu, Kashmir and Ladakh, including the areas currently under illegal and forcible occupation of Pakistan, are integral and inedible parts of India. The current cosmetic electoral exercise is nothing but an attempt by Pakistan to camouflage its illegal occupation and hide its grave human rights violations in the region. The ongoing mass protests in the Pakistan-occupied Jammu and Kashmir are the direct consequences of its economic exploitation, denial of fundamental rights to the people and their administrative oppression.
0: এদিকে সেদেশে তথাকথিত বিধানসভা নির্বাচনের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন আন্দোলনকারীদের লক্ষ্য করে পাক সেনারা গুলি চালালে অন্তত 18 জনের মৃত্যু হয়েছে। ভারতে শিল্প উৎপাদন সূচক IIP চলতি বছরের জুন মাসে 7.3% বৃদ্ধি পেয়েছে, যা 23 মাসের মধ্যে সর্বোচ্চ। আজ প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী জুনে 4টি প্রধান ক্ষেত্রের প্রতিটিতেই ইতিবাচক অগ্রগতি লক্ষ্য করা গেছে। ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে 7.8% বৃদ্ধি হয়েছে। অন্যদিকে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ ক্ষেত্রে বৃদ্ধি হয়েছে 10.6%। জল সরবরাহ, নিকাশি এবং বর্জ্য ব্যবস্থাপনায় এই হার 6%-এর সামান্য বেশি। ওড়িশায় অবিরাম বৃষ্টিতে সাধারণ জনজীবন ব্যাহত। প্রধান নদীগুলোর জলস্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় বেশ কিছু জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৈতরণী নদী বিপদ সীমা অতিক্রম করেছে। অন্যদিকে মহানদীর জলস্তরও ক্রমাগত বাড়ছে। IMD 4টি জেলার জন্য লাল সতর্কতা এবং অন্য 13টি জেলার জন্য কমলা সতর্কতা জারি করেছে। এই জেলাগুলিতে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর দলও মোতায়েন করা হয়েছে। ভদ্রক জেলার রাজঘাটে সালান্ডি নদীও বিপদসীমা অতিক্রম করেছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভদ্রক ও জাজপুর জেলার সমস্ত স্কুল আগামীকাল বন্ধ থাকবে। জাপানের কুমামোতোতে আজ এক শক্তিশালী ভূমিকম্পে হাজার হাজার বাড়িঘর বিদ্যুৎহীন হয়ে পড়েছে। রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত 50 জন আহত হয়েছেন। আংশিক ক্ষতিগ্রস্ত একটি শপিং মলের ভেতরে বেশ কয়েকজন আটকা পড়েছেন বলে জানা গেছে। ভূমিকম্পের তীব্রতা ছিল 7.1। এদিকে এই ভূমিকম্পের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। চীনের হ্যাংঝুতে ISSF শুটিং বিশ্বকাপে আজ 10 মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগত বিভাগে ভারতের সোনম, উত্তম মাস্কার ও হিমাংশু ধিলন ব্রোঞ্জ পদক জয় করেছেন। স্কটল্যান্ডের গ্লাসগোতে কমনওয়েলথ গেমসে ভারতের শ্রীহরি নটরাজ 100 মিটার ব্যাকস্ট্রোক সাঁতার প্রতিযোগিতায় পরবর্তী ধাপের জন্য যোগ্যতা অর্জন করেছেন। নটরাজ 55.58 সেকেন্ড সময় নিয়ে হিটে পঞ্চম এবং সামগ্রিকভাবে 3রা স্থান অধিকার করেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশন।
2: নমস্কার, আকাশবাণী সে বিশ্ব দর্পণ কে সাথ মৈ অরুণ কুমার। মুখ্য সমাচার। पाकिस्तान के कब्जे वाले जम्मू कश्मीर में गोलीबारी में 20 प्रदर्शनकारी मारे गए। भारत ने POJK में तथा कथित विधानसभा चुनावों को अवैध कब्जे को छिपाने का एक छलावा बताया। युगांडा में अंतिम मरीज के ठीक होने के बाद देश को इबोला मुक्त घोषित किया गया। यूक्रेन के राष्ट्रपति व्लादिमीर ज़ेलेंस्की ने वॉशिंगटन में अमेरिका के राष्ट्रपति डोनाल्ड ट्रंप से मुलाकात की। इसराइल के प्रधानमंत्री बेंजामिन नेतन्याहू भी आज राष्ट्रपति ट्रंप से मुलाकात करेंगे। और खेलों में निशानेबाजी विश्व कप में 10 मीटर एयर राइफल मिश्र टीम स्पर्धा

শাহী লুধিয়ানভির কথায় শচীনদেব বর্মনের সুরে এবারের গান ট্যাক্সি ড্রাইভার ছবি থেকে তালাত মাহমুদের কণ্ঠে।

এবারের গান বিন বাদল বরসাত ছবি থেকে হেমন্ত কুমার এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে। গানটির গীতিকার শাকিল বাদাউনি, সুরকার হেমন্ত কুমার।

মজরুহ সুলতানপুরীর কথায় সুর দিয়েছেন রাহুল দেব বর্মন, গেয়েছেন কিশোর কুমার অনামিকা ছবিতে।

জাল ছবি থেকে এবারের গান হেমন্ত কুমারের কণ্ঠে। গানটির গীতিকার শাহির লুধিয়ানভি, সুরকার শচীন দেববর্মণ।

রাজেন্দ্র কিষাণের কথায় সুর দিয়েছেন সি রামচন্দ্র, কণ্ঠে লতা মঙ্গেশকর, ছবির নাম আনারকলি।

পোস্টবক্স 999 ছবি থেকে এবারের গান লতা মঙ্গেশকর এবং হেমন্ত কুমারের দ্বৈত কণ্ঠে। গানটির গীতিকার পি এল সন্তোষী, সুরকার কল্যাণজী আনন্দজী।

তিসরি কসম ছবি থেকে এবারের গান মুকেশ চাঁদ মাথুরের কণ্ঠে। গানটি লিখেছেন শৈলেন্দ্র, সুর দিয়েছেন শঙ্কর জয়কিষণ।

শর্মিলি ছবি থেকে এবারের গান কিশোর কুমারের কণ্ঠে। গানটির কথা নীরাজের, সুর শচীন দেববর্মনের।

হিন্দি ছবির গানের অনুষ্ঠানের শেষ গানটি কিশোর কুমারের কণ্ঠে চলতে চলতে ছবি থেকে। গানটি লিখেছেন অমিত খান্না, সুর দিয়েছেন বাপ্পি লাহিড়ী।

কিশোর কুমারের গাওয়া এই গানটির সঙ্গে শেষ হল আজকের হিন্দি ছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম, এবং সর্বনিম্ন ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, এটি স্বাভাবিকের তুলনায় ০.১ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ ছিল ৯৫% এবং সর্বনিম্ন ৭৬%। রাত ৮:৩০ পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৬.৬ মিলিমিটার এবং সকাল ৮:৩০টার পর ৪.৭ মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্রে বা মোহনায় যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাঁদের উদ্দেশ্যে একটি সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী ১২ ঘণ্টা পশ্চিমবঙ্গ, ওড়িশার উপকূলবর্তী অঞ্চল এবং বঙ্গোপসাগরের উত্তর অংশে ঘণ্টায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে, যার গতিবেগ বেড়ে ঘণ্টায় ৬৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। ১২ ঘণ্টার পর আবহাওয়া ধীরে ধীরে স্বাভাবিক হবে। মৎস্যজীবীদের আগামী ১৮ ঘণ্টা পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চল এবং বঙ্গোপসাগরের উত্তর অংশে মাছ ধরতে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। শুনলেন আবহাওয়ার খবর, এখন আকাশবাণী কলকাতা।

গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল ছটায় সুভাষিত শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। ছটা বেজে পাঁচে সঙ্গীতাঞ্জলি, ছটা তিরিশে আজকের চাষবাস অনুষ্ঠানে জৈব চাষ বিষয়ে বলবেন ডক্টর সৈকত কুমার বসু। ছটা চল্লিশে আপনার স্বাস্থ্য, থাকছে কথিকা লিভারে চর্বি জমা, বলবেন ডাক্তার সুজয় রায়। প্রাত্যহিকী ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে উপস্থাপনায় শৈলেন চক্রবর্তী এবং মিতালি ভট্টাচার্য। সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী দেবারতী সোম। আটটায় জানা অজানা অনুষ্ঠানে থাকছে কথিকা কেমন আছে বাঘেরা, বলবেন ডক্টর শতাব্দী দাস। আটটা বেজে পাঁচে নজরুল গীতি, শিল্পী সোহিনী ভট্টাচার্য। আটটা কুড়িতে বাংলা কথিকা লাল দিঘির লাল বাজার, বলবেন চন্দ্রনাথ চট্টোপাধ্যায়। আটটা বেজে তিরিশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বাঁশি বাজিয়ে শোনাবেন শক্তিপদ নাগ। নটায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। নটা বেজে পঁচিশে জেলার চিঠি, জলপাইগুড়ি থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা চন্দনা চৌধুরী। নটা বেজে তিরিশ মিনিটে গানে গানের পরবর্তী অংশ। দশটায় লাইভ ফোন ইন অনুষ্ঠান গানের ভেলা, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। এগারোটায় যুববাণীর অনুষ্ঠান নতুন তারা, উপস্থাপনায় পৌলমী বাগ এবং সৌরিক ঘোষ। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সৃজন পোরেল। মেলা বারোটায় অতুল প্রসাদের গান, শিল্পী সোনালী দত্ত। বারোটা বেজে পনেরো মিনিটে দোতারা বাজিয়ে শোনাবেন উজ্জ্বল চক্রবর্তী। বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটে শ্রীভবন, গ্রামীণ মহিলাদের জন্য এই অনুষ্ঠানে শখের ছাদ বাগান বিষয়ে মৈত্রেয়ী চৌধুরীর সঙ্গে আলোচনায় থাকবেন আলো ছায়া দাস। একটায় বাংলা ছায়াছবির গান, একটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে মহিলা মহল, বিষয় গল্পে গানে, উপস্থাপনায় ব্রততী দাস। দুটো বেজে পাঁচ মিনিটে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা, দুটো তিরিশে বাংলা আধুনিক গান। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল পাঁচটায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনা নীলাদ্রি সেন। পাঁচটা বেজে তিরিশ মিনিটে বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে সুরিয়া মৌলানা আজাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ধন্তু বিশ্বাসের সঙ্গে থাকবে দশম শ্রেণীর রামধনু কলমের বিজয়ী শিক্ষার্থী স্বপ্না হালদার, অভিরূপ গোস্বামী এবং সুমনা হালদার। ছটা বেজে পাঁচ মিনিটে সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি পরিবেশন করবেন নীলমণি হেমব্রম ও সহশিল্পীবৃন্দ। ছটা পনেরোয় সাঁওতালি অনুষ্ঠানে হেপাটাইটিস কারণ ও প্রতিকার বিষয়ে শুনবেন ডাক্তার প্রেম কুমার হাসদার সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব। ছটা চল্লিশে কৃষি কথার আসরে থাকছে দুটি সাক্ষাৎকার। প্রথমে আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস, আমাদের হাতে ভবিষ্যৎ, এই বিষয়ে কৃষ্ণেন্দু বসাকের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। এরপর জলজ ফসলের চাষ বিষয়ে ডক্টর আনন্দময় পুস্তের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। সাতটা বেজে তিরিশ মিনিটে সমীক্ষা, রাত আটটায় নানা রঙের গান। আটটা বেজে তিরিশে আইনি কথা অনুষ্ঠানে পরিবেশ সুরক্ষায় আইন বিষয়ে আইনজীবী অর্করঞ্জন ভট্টাচার্যের সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা সরকার, শুনবেন প্রথম পর্ব। রাত নটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বাঁশি বাজিয়ে শোনাবেন শক্তিপদ নাগ। নটা বেজে তিরিশ মিনিটে অনুরোধের আসর, দশটায় বাংলা ছায়াছবির গান, দশটা বেজে তিরিশ মিনিটে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী দেবারতী সোম। দশটা পঞ্চাশে অতুল প্রসাদী গাইবেন

গীতাঞ্জলির পর এবার সঞ্চয়িতা। প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত থাকছেন, থাকছে পণ্ডিত রবি শঙ্করের সেতার বাদন। 6:25 রবীন্দ্রসঙ্গীত দেবারতী সোমের কণ্ঠে, 6:35 ধারাবাহিক সঙ্গীতানুষ্ঠান রামচরিত মানুষের 186তম পর্ব, 6:45 ভজন পরিবেশন করবেন রাইমা কর্মকার, 7:10 যুববাণীর অনুষ্ঠান উপস্থাপনা তৃষিতা সাঁতরা, 8:30 রজনীকান্তের গান গাইবেন সোনালী দত্ত, 8:50 আধুনিক গান সোহিনী ভট্টাচার্যের কণ্ঠে, 9:10 রসধারা উপস্থাপনা সবিতা পোদ্দার, 10:15 আঞ্জুমান উপস্থাপনা তালাত সালাহউদ্দিন, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান মুভি মেলোডিজ, অনুষ্ঠানটির উপস্থাপনায় অভিরূপা ভাদুরী, মেলা 12:00 সুরভি উপস্থাপনা সবিতা পোদ্দার, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অভিরূপা ভাদুরী, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের আরেকটি অনুষ্ঠান এটিরও উপস্থাপনায় অভিরূপা ভাদুরী, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বাঁশি বাজিয়ে শোনাবেন শক্তিপদ নাগ।

সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 দ্বিজেন্দ্র গীতি, গাইবেন সোনালী দত্ত। 5:20 উর্বশী, উপস্থাপনায় দেবিকা গুপ্ত। 6:10 হিন্দি কথিকা, বলবেন দেবিকা গুপ্ত। 6:30 গুল গুলশান, উপস্থাপনায় দেবিকা গুপ্ত। 7:10 ভজন পরিবেশন করবেন রাইমা কর্মকার। 7:30 দর্পণ, উপস্থাপনা দেবিকা গুপ্ত। 8:00 হিন্দি ছায়াছবির গান। 8:15 সংসদ পর্যালোচনা। 8:30 ইংরেজি সাপ্তাহিক বেতার পত্রিকা হরাইজন। 9:16 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান মিড উইক ক্লাসিক্যাল, উপস্থাপনায় শ্রীরূপা সেন। 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের 29 জুলাই বুধবারের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা অনুষ্ঠান শুনছিলেন মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ এবং নিউজ অন AIR অ্যাপে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:10 হয়ে 55 সেকেন্ড। জয় হিন্দ।